বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার 26 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 27 রবিউল আউয়াল 1448 হিজরি, 10ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আবু সাইদজান কাদরী এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting the morning of Thursday, the 26th of Bhadra, the 27th of Rabiul Awal, and September the 10th. The news read by Shamim Khan. First, the headlines. Farmers will get solar irrigation pumps within 5 years. Prime Minister informs the Jatiya Sangsad. Tariq Rahman instructs law enforcement agencies to take stern action against indiscriminate use of polythene and plastic. President calls for building a democratic, discrimination-free state in the spirit of July mass uprising. Election Commission is committed to holding local government elections, says CEC. Private hospitals alongside public ones are being kept ready to tackle dengue situation, informs State Minister for Health. Directives issued not to use Mohamano and Wanao before the titles of President, Prime Minister and Cabinet Members. Iran war will end immediately after US midterm election, comments Donald Trump. And Bangladesh will face India in the first semi-final of Women's T20 Asia Cup Cricket Tournament in Dubai. Now the details. Prime Minister Tariq Rahman said, the government plans to replace diesel-powered irrigation pumps with solar-powered ones for the farmers across the country within the next 5 years. He said this while replying to a supplementary question during question-answer session in the Jatiya Sangsad yesterday. Earlier, the House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Prime Minister said the government, considering the country's growing electricity demand, has identified renewable energy as a priority sector to reduce dependence on imported fuels. The government plans to replace diesel-powered irrigation pumps with solar-powered ones for the farmers across the country within the next 5 years. He said this while replying to a supplementary question during question-answer session in the Jatiya Sangsad yesterday. Earlier, the House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Prime Minister said the government, considering the country's growing electricity demand, has identified renewable energy as a priority sector to reduce dependence on imported fuels. Tariq Rahman said a national renewable energy development strategy for 2026 to 2030 has already been formulated. Under the strategy, targets have been set to generate at least 20% of total electricity from renewable sources by 2030 and at least 30% by 2040, he added. Replying to another question, Leader of the House said, lithium batteries are more environment friendly and the government is encouraging their use. He said, adding that the government would provide all necessary support to industries that set up facilities to manufacture lithium batteries. Replying to another question, the Prime Minister said, the government is taking necessary measures based on white paper prepared by the interim government on corruption over the past 17 years. He said the government is examining findings of the white paper and gradually taking necessary measures. The House will resume its sitting at 3 p.m. today. Prime Minister Tariq Rahman directed the law enforcement agencies to take tougher action to stop indiscriminate use of polythene and plastic. He gave the directives while presiding over a review meeting on environmental pollution control held at the Secretariat yesterday. The Prime Minister also directed the concerned ministries, divisions and agencies to properly discharge their respective responsibilities in this regard. The meeting discussed progress in implementing various government initiatives to control environmental pollution, including increasing use of environment-friendly block bricks, controlling air, water, soil and noise pollution, and improving waste management as well as future measures. President Mirza Fakhrul Islam Alamgir called for building a democratic, justice-based, discrimination-free and humane state system being imbued with the spirit of July mass uprising. He made the call while visiting July mass uprising memorial museum in the capital yesterday. The president said, role of such preservation and museums is extremely important in presenting the history of July mass uprising properly to the upcoming generation. Earlier, Cultural Affairs Minister Nita Roy Chaudhary, Cultural Affairs State Minister Ali Nawaz Mahmood Khayyam, Prime Minister's Advisor on Policy and Strategy Dr. Zahidur Rahman welcomed the President to the museum. His wife, Rahat Ara Begum, was with the President at that time. The President wished speedy recovery and well-being of all those injured and affected in July mass uprising and planted a tree on the museum premises in tribute to the memory. He also signed the museum's visitor's book. Chief Election Commissioner CEC AMM Nasiruddin said, Election Commission is fully committed to holding the upcoming local government elections in a free, fair and credible manner. He said this to newsmen after inaugurating a training course at Police Auditorium at Rajarbagh in the capital yesterday. The CEC said, ensuring free and fair election is the constitutional and legal responsibility of the Election Commission, while assisting the Commission in conducting elections is also the constitutional responsibility of police and administration. He also said the upcoming local government elections would not be held on a party basis. This is Bangladesh Betar giving you the news. State Minister for Health, Dr. M. Mohit, said dengue outbreak in the country could reach its peak during the last week of this month and beginning of next month. He informed this at a seminar held at Dhaka Reporters Unity yesterday. The state minister said a special cleanliness drive will be conducted over the next 3 months to prevent dengue. He also urged to keep ready the private hospitals alongside the government hospitals for dengue treatment. The government has decided that the title like Mahamanyo and Mananyo should not be used before the President and Prime Minister in official communication, documents and summaries. The decision will also be applicable in the cases of ministers, state ministers and deputy ministers. Cabinet Division issued a circular in this regard effecting from yesterday. The circular requested the concerned officials to take necessary measures to execute the order at all level of the administration. US President Donald Trump offered his latest prediction for concluding the war in Iran, indicating that an end date could come after the upcoming US midterm elections in November. Donald Trump told reporters yesterday before boarding Air Force One for a trip to Dallas in Texas. Iran's foreign ministry said Tehran is ready for dialogue with nations in the region to foster mutual trust, achieve sustainable security, and promote economic progress. An explosion at an arms depot in Syria's northwestern Idlib province killed 14 people and 11 others injured. The local health department of the county said, without specifying the cause of the blast that occurred yesterday. The Syrian Defense Ministry's media department earlier said several of the ministry's personnel had been wounded in the incident. Syrian media broadcast images showing large columns of smoke rising from the site of the blast while rescuers rushed to the area. Sources said the car was owned by a weapons trader, while authorities did not announce the cause of the blast. Cricket in Bangladesh will take on India in the first semi-final of the Women's Asia Cup T20 cricket tournament in Dubai of United Arab Emirates today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Hockey in Bangladesh women's team will face Japan in the quarterfinals of Women's Junior Asia Cup hockey tournament in China today. The match is scheduled to start at 2:45 p.m. Bangladesh time. Earlier, Bangladesh under-21 team defeated Hong Kong by 6-0 in the fourth match yesterday, advancing to the quarterfinals as the unbeaten champion of the group stage. Finally, weather and forecast for a little one this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Farmers will get solar irrigation pumps within 5 years. Prime Minister informs the Jatiya Sangsad. Tariq Rahman instructs law enforcement agencies to take stern action against indiscriminate use of polythene and plastic. President calls for building democratic, discrimination-free state in the spirit of July mass uprising. Election Commission is committed to holding free, fair and credible local government elections, says CEC. Private hospitals alongside the public ones are being kept ready to tackle dengue situation, informs State Minister for Health. Directives issued not to use Mahamanyu and Mananyu before the titles of President, Prime Minister and Cabinet Members. Iran war will end immediately after US midterm election, comments Donald Trump. And Bangladesh will face India in the first semi-final of Women's T20 Asia Cup Cricket Tournament in Dubai. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khabar Purchi Mohammad Iqbal Alam Chowdhury. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের পতিত ও অনাবাদী জমি কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেলের ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল খুলনা শিরোমণি বাংলাদেশ ক্যাভেল শিল্প লিমিটেডে স্থাপিত 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সাধারণ জনগণ সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করলে সরকার তাদের প্রণোদনা হিসেবে 1% সুদে ঋণ প্রদান করবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট 10.50 টাকা দরে কিনে নেবে। তিনি এ উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিস বিলকিস জাহান রিমির সভাপতিত্বে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ ক্যাবেল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল 15 নম্বর ওয়ার্ড এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বিশেষ অতিথি ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 15 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সহ দলীয় নেতাকর্মীগণ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতা কার্যক্রম গ্রহণ করেছে। এবার এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বর্ষার মৌসুমে খুলনায় বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে অনেকে। এ পরিস্থিতিতে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি নগরবাসীকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শামিল ইসলাম এ প্রসঙ্গে বলেন,
3: প্রত্যেককে নিজ বাড়ির এবং তার আশেপাশের আঙিনা বৃষ্টির পানি, ফ্রেশ ওয়াটারে ডেঙ্গু মশার ডিম পাড়ে, সেখান থেকে লালবাগ তৈরি হয়। যাদের বাসায় ছাদ বাগান আছে, ফুলের টব আছে, সেখানে পানি যেন জমা না থাকে। কোনো মশা নিধন করতে গেলে আগে নিজেদের সচেতন হতে হবে, নিজের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফুলাতা জামা পরা, বাইরে বেরোলে কোচিং অথবা ব্যাচে গেলে অবশ্যই মোজা পরা, ফুলাতা শার্ট পরা। দিনে রাতে যখনই কেউ যদি 1 ঘন্টার জন্য ঘুমায় তাহলে অবশ্যই মশারি মধ্যে ঘুমাতে হবে।
2: ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে হলে শুরুতেই এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে। এই জন্য প্রত্যেককে নিজের ঘর ও বাড়ির আঙিনা পরিষ্কার করতে হবে, কোথাও পানি জমে থাকলে তা ফেলে দিতে হবে এবং পাত্রটি পরিষ্কার করে রাখতে হবে। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন,
3: উপসর্গ হচ্ছে উচ্চমাত্রার জ্বর, সমগ্র শরীরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এর সাথে সাথে বমি অথবা বমি ভাব এবং এর সাথে পাতলা পায়খানা। এবারের যে ডেঙ্গুর সিমটম অধিকাংশ ক্ষেত্রে এগুলোই হচ্ছে এবং এর ক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামল খাবে এবং এর সাথে সাথে বমি হলে বমির ওষুধ এবং প্রচুর পরিমাণ তরল খাবার। ডেঙ্গু হলে অবশ্যই অবশ্যই ডেঙ্গু টেস্ট করানো উচিত, কারণ ডেঙ্গু টেস্ট করলে বুঝতে পারবে যে তার ডেঙ্গু হয়েছে এবং সেই অনুযায়ী সরাসরি সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ অথবা হসপিটালে ভর্তি হতে পারে।
2: ডেঙ্গু প্রতিরোধে বড় উদ্যোগের পাশাপাশি প্রয়োজন প্রতিদিনের ছোট ছোট সচেতনতা। বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মাধ্যমেই এডিস মশার বিস্তার অনেকটা ঠেকানো সম্ভব। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন এইচএসসি বিএ বিএসএস বিএমএড ও এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষাসেবা সহজীকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল বাউবির আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ভর্তির হার বৃদ্ধি করে প্রচার প্রচারণা জোরদার করা, আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থী বান্ধব করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে যশোর আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন ছয়টি উপকেন্দ্রের প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা নিয়ে এক সচেতনতামূলক রোড ক্যাম্পেইন গতকাল অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে চালকদের হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমায় গাড়ি চালানো এবং পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। এছাড়া পথচারী, মোটরসাইকেল চালক এবং বিভিন্ন যানবাহনে চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ এবং ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তা সহ নিশ্চা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বিআরটি এর আর্থিক সহায়তা তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রতি পরিবারকে ৫,০০,০০০ টাকা করে ১,২৫,০০০০ টাকা এবং আহত ২ জনের চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য ৬,০০,০০০ টাকা, মোট ১,৩১,০০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে এ অর্থ প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক ও প্রেস ক্লাবের সহসভাপতি সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সহযোগিতা প্রাপ্ত দের মধ্যে চলতি বছরের ১২ মার্চ বিকেলে খুলনা মংলা মহাসড়কের রামপালের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার রয়েছে। খেলার খবর। ফুটবল। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর ভাটার মাঠে চায়না বার ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বন্ধু একাদশ ২-০ গোলে ওসমান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা সদরের বেলগাছি মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে খাসকররা দুরন্ত একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
4: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শুরুতেই আবিদা সুলতানার কণ্ঠে গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনছিলেন দেশের গান।
1: সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আবু সাইদ জান কাদরী।

0: শ্রাবণ বিদায় নিয়েছে সেই কবে, ভাদ্র যাই যাই করছে, বর্ষার খেয়ালি প্রকৃতির কাছাকাছি এখন কিন্তু শরৎ। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো বা মিষ্টি রোদ্দুরে নীল আকাশে সাদা মেঘের উড়াউড়ি। শরৎকালের মধ্যেই যেন বাংলাদেশের হৃদয়ের স্পর্শ পাওয়া যায়। নদীর তীরে তীরে কাশফুলের শুভ্রতার প্লাবন, মাঠে মাঠে সবুজের মেলা, এত নীল আর এত সাদার সমাবেশ শুধু শরতেই দেখা মেলে এই রূপসী বাংলায়। আমরা বেঁধেছি কাশের ফুটছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরু দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে এসো নির্মল নীল পথে। এসেছে শরৎ, নির্মল নীল আকাশ, গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের ভেলা, দূরে সাদা আকাশের বনে পাগলা হাওয়ার মাতামাতি।
1: শরৎ হচ্ছে আকাশ ও মাটির মিলন, একদিকে নীল আকাশ আরেকদিকে কচি ফসলের দুরন্তপনা, একদিকে সোনা রোদ আরেকদিকে সবুজের কচি মুখ, সঙ্গে আকাশ ও মাটির যে হৃদয় আবেগ তা হৃদয়কে নাড়া দিয়ে যায়, ভাদ্র মনকে উদ্বেলিত করে। প্রকৃতির সবুজ ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে, এই স্নিগ্ধরূপ দৃষ্টি ছুঁয়ে উচ্ছ্বসিত আনন্দে ভাসায় মনকে। সুপ্রিয় শ্রোতা, প্রকৃতি আর ভালোবাসা দিয়ে আপন করে নিতে চায় মনকে, শরৎ সেই ভালোবাসার মনে তোলা দিয়ে যাক, এ প্রত্যাশা নিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।
0: সুন্দরী নির্মল সকালে শরতের আহ্বানে জানাচ্ছি শুরুতেই ডাকে পাখি খোলো আঁখি, এমন চমৎকার মিষ্টি একটি গান, যে গান আমাদের ঘুম ভাঙিয়ে দেয়।

0: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিই কি কি থাকছে আজকের দৃষ্টিপাতে। খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে থাকছে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচি। স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন টিপস নিয়ে থাকছে স্বাস্থ্য কথা। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডা নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, একটি আধুনিক গান এবং প্রাত্যহিকী পরিবেশনা আজকের এই দিনে। আর এই বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উপস্থানে রয়েছি আমি আবু সাইদ জান কাদরি
1: এবং লুবনা হাজনা ফারুক মিষ্টি, এবং সেই সাথে আরও আছেন সোহেলি পারভিন রুমা।

0: সুপ্রিয় শ্রোতা, শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে সোহেলি পারভিন রুমা।
1: আজ বৃহস্পতিবার, 26 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 27 রবিউল আউয়াল 1448 হিজরি, 10 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:47 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:10। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96%। এবারে ট্রেনের সময়সূচি।

খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশি কাঁথা এক্সপ্রেস ছেড়ে যাবে রাত ১১টায়। সকাল ৬টায় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল ৬টা বেজে ১৫ মিনিটে বেনাপোলের দিকে ছেড়ে যায়। সকাল ৯টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল ৯টা বেজে ৩০ মিনিটে রকেট মেল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল ১১টায় মহানন্দা মেল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল ৪টায় সাগরদারি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত ৯টা বেজে ১৫ মিনিটে সীমান্ত এক্সপ্রেস চিলাহাটির দিকে যাত্রা করবে। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি চলছে। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

একটা কথা ভেবে দেখেছেন কি কখনো? আমরা কিন্তু প্রত্যেকেই বিশ্বটাকে বদলাতে চাই, কিন্তু নিজেকে কেউ এতটুকুও বদলাতে চাই না। এটা কিন্তু ঠিক না। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিটাকে বদলান, তাহলে দেখবেন বিশ্ব এমনিতেই বদলে গিয়েছে। একটা সুন্দর মন অন্ধকারের আলোর মতো, যার মাধ্যমে আপনার ভিতরে যে কলুষতা আছে এটুকু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আপনার আত্মমর্যাদা বাড়ে, প্রত্যেকের অস্তিত্বও বাড়ে। আমরা এই কথাগুলো আমাদের হৃদয়ে গেঁথে নেব, যেন আমরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় শ্রোতা, আজ 10ই সেপ্টেম্বর, আজ এই বৃহস্পতিবারে যাদের জন্ম হয়েছে, প্রত্যেক দিনই আমরা শুভকামনা করি, কিন্তু আজকের দিনে স্পেশালি যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য রয়েছে আমাদের জন্মদিনের এই শুভকামনা।

0: একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা এবং উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস, সে সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে আজ বৃহস্পতিবার দিনটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকের আজ জন্মবার্ষিকী, কারবা মৃত্যুবরণ, কারবা রয়েছে শুভ কিছু শুভ আবিষ্কার। প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আমাদের আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এবারে পরিবেশনা আজকের এই দিনে।
1: 1939 সালের আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়। 1974 সালের আজকের এই দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি বিসাউ স্বাধীনতা লাভ করে। 1991 সালের আজকের এই দিনে যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা লাভ করে। 2002 সালের আজকের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘের 190তম সদস্য রাষ্ট্র হয়। এবার জন্মদিন। 1863 সালের আজকের এই দিনে ইংরেজ মনোবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ চার্লস স্পিয়ারম্যান জন্মগ্রহণ করেন। 1887 সালের আজকের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার গোবিন্দ বল্লভ পন্থ জন্মগ্রহণ করেন। 1890 সালের আজকের এই দিনে বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী ও শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী অসিত কুমার হালদার জন্মগ্রহণ করেন। 1941 সালের আজকের এই দিনে বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও লেখক এটিএম শামসুজ্জামান জন্মগ্রহণ করেন। এবারে মৃত্যুদিন। 1915 সালের আজকের এই দিনে বাঙালি বিপ্লবী বাঘা যতীন মৃত্যুবরণ করেন। 1923 সালের আজকের এই দিনে বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের অন্যতম সুকুমার রায় মৃত্যুবরণ করেন। 1988 সালের আজকের এই দিনে ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

0: ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রতিরোধ করতে হবে। তাই খুলনার কথা এই মুহূর্তে আপনাদের জানাব। খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক অবস্থায় আছে। গত আগস্ট মাসে পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছিল। এখন চলুন এই সম্পর্কে শুনি বিস্তারিত তথ্য।
1: খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, খুলনার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই। এ পরিস্থিতিতে বড় ধরনের মানবিক সংকট উল্লেখ করে ডেঙ্গু মোকাবেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। 2 সেপ্টেম্বর বেলা 11টায় কেডিএর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেডিএর চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মোনা বলেন, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোন এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরের প্রতিটি বাড়িঘর, অফিস আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে এ কাজে উৎসাহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী এ সরকার জনদুর্ভোগ লাভকে লাঘবে বদ্ধপরিকর। তবে কোন একক সংস্থার পক্ষে এ সংকট মোকাবেলা করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,284 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,371 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 738 জন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট 153 জন রোগী অন্যত্র স্থানান্তরিত হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ জেলায় এখনও পর্যন্ত 2,216 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন 1,477 জন। ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে অব্যাহত থাকায় খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ দিন দিন ক্রমশ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হামের সংক্রমণ রোধে দ্রুত শনাক্তকরণ, আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়া জরুরি। একই সঙ্গে জ্বর, শরীর ব্যথা, র্যাশ সহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়।

0: প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এবারে রয়েছে চলমান মাইক্রোফোন, আর আমাদের সাথে আছেন আমাদের বেতার প্রতিনিধি সৈয়দ শাহবাজ দুর্লভ।
1: একটি শিশুর হাসি নির্মল, নিষ্পাপ আর স্বপ্নে ভরা। এই হাসির মধ্যেই লুকিয়ে থাকে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের ভবিষ্যৎ। শিশুরা শুধু আগামী দিনের নাগরিক নয়, তারা আজকেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের নিরাপদে বেড়ে ওঠার জন্য প্রয়োজন এমন একটি নগর যেখানে তারা নিরাপদে চলাফেরা করবে, স্কুলে যাবে, খেলবে, প্রকৃতির সান্নিধ্য পাবে এবং আনন্দে বেড়ে উঠবে। আমাদের প্রিয় নগরী খুলনা কতটা শিশুবান্ধব? শিশুরা কেমন খুলনা চায়? অভিভাবকরাই বা কি ভাবছেন? আর শিক্ষকদের চোখে শিশুবান্ধব নগর কেমন হওয়া উচিত? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের প্রামাণ্য শিশুর হাসিতে গড়ে উঠুক খুলনা। একটি শহর কেমন হলে শিশুরা সেখানে আনন্দে বেড়ে উঠতে পারে, সেই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হয়তো শিশুরাই দিতে পারে। কারণ তাদের চাওয়া খুব বেশি নয়, নিরাপদে চলাফেরা, স্কুলে যাওয়ার নিশ্চয়তা, খেলাধুলার সুযোগ আর একটু সুন্দর পরিবেশ। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক খুলনার দুই শিক্ষার্থীর মুখ থেকে তাদের প্রত্যাশার কথা।
2: আমি আমার শহর খুলনায় নিরাপদে যেন খেলতে পারি সেরকম খেলার মাঠ পেতে চাই, এবং খুলনা শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, এবং স্কুলে যাতায়াত করার সময় যাতে নিরাপদে আমরা রাস্তা পারাপার করতে পারি।
3: মাঠ থাকতে হবে, দোলনা থাকতে হবে, গাছ থাকবে যেখানে আমরা সবাই বন্ধুরা খেলাধুলা করতে পারবো, এমন জায়গা হলে আমার জন্য সব থেকে বেশি ভালো হবে, এবং আমরা সকলেই যেন নিরাপদ থাকতে পারি, এই ব্যবস্থা হলে আমাদের জন্য খুবই ভালো হবে।
1: শিশুদের কথায় উঠে এলো খুব সহজ কিছু প্রত্যাশা, একটি নিরাপদ পথ, একটি খেলার মাঠ, একটি সবুজ আর মুক্তভাবে বেড়ে ওঠার সুযোগ। আসলে শিশুর চাওয়া খুব বেশি নয়, তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই হতে পারে একটি শিশুবান্ধব নগর গড়ার প্রথম পদক্ষেপ। শিশুর স্বপ্নের সঙ্গে সবচেয়ে গভীরভাবে যুক্ত তার পরিবার। একজন অভিভাবক শুধু সন্তানের পড়াশোনা কিংবা ভবিষ্যৎ নিয়ে ভাবেন না, তিনি চান তার সন্তান যেন নিরাপদে স্কুলে যেতে পারে, রাস্তায় চলতে পারে, খেলতে পারে এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে। খুলনাকে শিশুদের জন্য আরও নিরাপদ ও আনন্দময় করে তুলতে অভিভাবকদের প্রত্যাশা কি? এবার শুনব অভিভাবকের কথা।
4: যে বেশি চিন্তা হয় সন্তানকে নিয়ে রাস্তায় চলাচল করার সময়, যানবাহনের চাপ, রাস্তা পারাপার এবং অনেক জায়গায় ফুটপাতের সমস্যার কারণে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে, পাশাপাশি তাদের খেলাধুলার জন্য পর্যাপ্ত নিরাপদ জায়গা থাকা জরুরি।
5: নিরাপদ চলাচল, তারপর খেলার মাঠ, পার্ক সংরক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে সুযোগ দেওয়া এবং মোবাইলের প্রতি বাচ্চাদের আসক্তির কমায় অভিভাবকদের এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য প্রয়োজন মনে করি।
6: আমি এমন একটা খুলনা চাই যেখানে সন্তান একা স্কুলে পাঠাতে ভয় পাবো না, প্রতিটি এলাকায় নিরাপদ খেলার মাঠ থাকবে, পার্ক থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, শিশুরা যেন শুধু পড়াশোনা নয় খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ পায়, আমি এমন একটি খুলনা চাই।
1: অভিভাবকদের কথায় উঠে এলো নিরাপত্তা, খেলাধুলার সুযোগ, পরিচ্ছন্নতা এবং সুন্দর পরিবেশের কথা। কারণ একটি শিশুর শৈশব শুধু ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, তার বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে আছে তার স্কুল, রাস্তা, মাঠ, পার্ক এবং পুরো নগর পরিবেশ। শিশুর বেড়ে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা বিদ্যালয়, আর শিশুদের শিক্ষা ও বিকাশের সঙ্গে সবচেয়ে কাছ থেকে যারা যুক্ত তাদের অন্যতম শিক্ষক। শ্রেণীকক্ষের বাইরেও একটি শিশুর মানসিক, সামাজিক ও শারীরিক বিকাশে তার চারপাশের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুবান্ধব খুলনা গড়ে তুলতে কি প্রয়োজন? এবার শুনব শিক্ষকের অভিজ্ঞতা ও মতামত।
7: শিশুর বিকাশ শুধু শ্রেণীকক্ষের শিক্ষার উপর নির্ভর করে না, খেলাধুলা, সামাজিক মেলামেশা, নিরাপদ পরিবেশ এবং মানসিক আনন্দ সব কিছুই তার বিকাশের অংশ। তাই একটি শিশুবান্ধব শহর তাদের সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে উঠতে বা বেড়ে উঠতে অনেকাংশে সহায়তা করে বলে আমি মনে করি।
1: শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন শুধু ভালো শিক্ষা নয়, প্রয়োজন একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ, যেখানে থাকবে খেলাধুলার সুযোগ, থাকবে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ, থাকবে নিরাপদ চলাচলের ব্যবস্থা, আর থাকবে শিশুর মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা। একটি শহরের ভবিষ্যৎ শুধু তার রাস্তাঘাট, ভবন কিংবা অবকাঠামো দিয়ে তৈরি হয় না। একটি শহরের ভবিষ্যৎ তৈরি হয় সেই শহরের শিশুদের হাসি, স্বপ্ন এবং নিরাপদ বেড়ে ওঠার মধ্য দিয়ে। আজকের শিশুই আগামী দিনের নাগরিক, তাই তাদের জন্য নিরাপদ পথ তৈরি করা, খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা রক্ষা করা, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করা, এ দায়িত্ব শুধু কোনো একটি প্রতিষ্ঠানের নয়, এ দায়িত্ব আমাদের সবার। আমরা এমন একটি খুলনা চাই যেখানে শিশুরা ভয় নিয়ে নয়, স্বপ্ন নিয়ে পথ চলবে, যেখানে মাঠে থাকবে খেলার আনন্দ, পার্কে থাকবে প্রকৃতির ছোঁয়া, বিদ্যালয়ে যাওয়ার পথে থাকবে নিরাপত্তা, আর প্রতিটি শিশুর মুখে থাকবে নির্মল হাসি, কারণ শিশুর জন্য যে শহর নিরাপদ সেই শহর সবার জন্যই সুন্দর। আজকের শিশুর হাসি হোক আগামী খুলনার সবচেয়ে সুন্দর পরিচয়। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি শিশুর নিরাপদ শৈশব, শিশুর সুন্দর ভবিষ্যৎ আর শিশুর হাসিতে ভরা আমাদের প্রিয় খুলনা।
8: বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ অভিপ্রায়ে যে অভিযাত্রা শুরু করেছে সেখানে স্থানীয় সরকারকে গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারের নির্বাচন ইশতেহার ও জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ প্রথম 180 দিনের জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হল জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। সুপ্রিয় শ্রোতা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবারে রয়েছে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।
9: বর্তমান সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ মোট 22টি খাত নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাঁচা সড়ক পাকাকরণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, খাল খনন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ কর্মসংস্থান, স্থানীয় সরকার নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থাপনার উন্নয়ন প্রভৃতি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের কর্মপরিধি সারা দেশ জুড়ে। মাত্র 6 মাসে সবকিছু একসাথে উন্নয়ন করে ফেলা সম্ভব না, কিন্তু কয়েকটি খাতে 6 মাসে টার্গেট শতভাগ পূরণ হয়েছে। এসবের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারা দেশে 1,40,00,000 বৃক্ষরোপণ, 30,000 কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পাকা করা, 13,265 মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ, 11টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, 26টি ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ, নগর এলাকায় 90% বর্জ্য সংগ্রহ, নতুন ওয়াসা গঠন। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচন ইস্তেহার অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের 180 দিনের কর্মপরিকল্পনায় এ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে 1,40,00,000 বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির 6 মাসের টার্গেট পূর্ণ হয়েছে। এছাড়াও গ্রামীণ অবকাঠামো, রাস্তা, ব্রিজ, কালভার্ট সংস্কার, সিটি কর্পোরেশনের সবুজায়ন, বজ্র ব্যবস্থাপনা উদ্যোগে পরিকল্পনা অনুযায়ী আশানুরূপ ফল এসেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তা মেরামত, সুপেয় পানি, সার্ফেস ওয়াটার, বৃষ্টির পানি সংরক্ষণ কার্যক্রম শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ ধাপে ধাপে শেষ হবে। মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্টরা বলেন, নির্বাচনী ইস্তেহারে দক্ষ, জবাবদিহিতামূলক ও সেবামুখী স্থানীয় সরকার গড়ে তোলার অঙ্গীকার রয়েছে। স্থানীয় সরকার বিভাগের 180 দিনের কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য হল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীগণের সক্ষমতা বৃদ্ধি করে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা। এলক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মাধ্যমে 180 দিনে 7,378 জন জনপ্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী 180 দিনে নগর এলাকায় দৈনিক 90% বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় নগরসমূহে সার্কুলার ফিউচার মডেল, 3R পলিসি বাস্তবায়ন এবং পাইলট ভিত্তিতে পৃথকীকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এলক্ষ্যে প্রকল্পসমূহে বিদ্যমান আনুষঙ্গিক পরিবর্তন আনা হয়েছে। 37টি জেলা শহরে এবং 50টি উপজেলা শহরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ হচ্ছে। চলমান প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে 3R অর্থাৎ রিভিশন, রিইউজ ও রিসাইকেল নীতি বাস্তবায়ন করা হয়েছে। কক্সবাজারে চলমান প্রকল্পে বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে।

চিরকালের এসব গান কখনো হারিয়ে যায় না, মাটির সোঁদা গন্ধের মতো তারা আজও আমাদের আকুল করে। দিন শেষে সন্ধ্যা বাতির সাথে স্বপ্নে জাগা ক্লান্ত প্রদীপ জ্বালানোর মতোই এক শান্তির পরশ বুলিয়ে দেয়। সেসব গানের সাথে অনায়াসে ভাগ করে নেওয়া যায় প্রথম প্রেমের আনন্দ, বলা যায় হৃদয়ের দুঃখ। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রান্তিকে শোনাবো তেমন একটি আধুনিক গান, ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না।

0: প্রিয় শ্রোতা, এই সুন্দর গানটি শুনতে শুনতেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আমাদের এই আয়োজনটা থেকে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও সবাইকে একরাশ প্রীতির শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে।
1: শুভ সকাল। দৃষ্টিপাত ম্যাগাজিন অনুষ্ঠান শুনলেন। গ্রন্থনায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি, আবু সাইদজান কাদরী, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মন্ডল, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, এবং দৃষ্টিপাত অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় সাত বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং ৫০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। আর এক প্রশ্নের জবাবে তারেক রহমান সংসদে বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ ১৮ ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক হিটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু পানি মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক রাষ্ট্রপতিকে জুলাই স্মৃতি জাদুঘরে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাস প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের ৬৪টি জেলা এবং ৫০৩টি উপজেলা থেকে জুম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত থাকবেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। হকি, চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 2:45 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: সুপ্রিয় শ্রোতা, আপনার হাতের ঘড়ি এবং মোবাইল সেটের সময় ঠিক করে নিতে পারেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে সময় সকাল 9:05:30 বাংলাদেশ বেতার খুলনা।

0: সকাল 9:05 মানে মনের ভিতরে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। প্রতিদিন যেমন সূর্য হয়, প্রতিদিন যেমন ভোর হয়, প্রতিদিন যেমন নতুন প্রত্যয় নতুন সম্ভাবনা আমাদের কাছে ধরা দেয়, ঠিক তেমনি প্রতিদিন সকাল হলেই, সকাল 9:05 বাজলেই হৃদয়ে একটা ভালো লাগার সুর বেজে ওঠে, মনে হয় এই তো, এই বুঝি রূপালী শুরু হলো। তাই আপনাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে। আমি লুবনা হাস্তা ফারুক মিষ্টি
1: এবং আমি আবু সাইদ জানকাত্রি।
0: আরও আছেন আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। আজও কিন্তু আপনাদের সাথে আমরা দুটো তিনটে মাধ্যম নিয়েই কথা বলবো, মনটা আজকে একটু বেশি ভালো। এর জন্য আপনাদের জন্য রয়েছে ফোন ইন পর্ব, সেই সাথে চিঠি কিন্তু রয়েছে আমাদের কাছে। আমাদের কাছে লিখবার ঠিকানাটা একটু জানিয়ে দিই।
1: হ্যাঁ, আমাদের কাছে লিখবার ঠিকানা রূপালি, প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 900।
0: আর ফোন করতে হবে সেই পুরনো নম্বরই 01947412170। অর্থাৎ আমরা কিন্তু সেই স্বপ্নের ঠিকানায় বলুন, হ্যাঁ, আর পুরনো নম্বরই বলুন, সেইটাতেই রয়েছে। তো চলুন মূল আয়োজনে এবার চোখ ফেরাচ্ছি। শুরুতেই যে চিঠিটি হাতে নেওয়া হয়েছে, অনেকগুলো নাম দেখতে পাচ্ছি,
1: অনেকগুলো নাম,
0: একটু দম নিয়ে পড়তে হবে।
1: হ্যাঁ অবশ্যই, কিন্তু চিঠির শুরুতে একটি কথা লেখা আছে, এটা আমার 565 নম্বর পত্র
0: খুলনা
1: থেকে। তার মানে প্রচুর পত্র লিখেছেন
0: আমাদের, কম নয়,
1: কম নয়, অনেক। আচ্ছা, চিঠিটি পাঠিয়েছেন প্রকাশ বিশ্বাস, টেঙ্গাখালী বাজার, মাগুরা থেকে। আর সাথে যে সকল বন্ধুরা রয়েছেন তারা হলেন স্বদেশ মল্লিক, সুনীল বিশ্বাস, রেজাউল, পলাশ সরকার, কাকুলি মণ্ডল, টিউলি মণ্ডল, দীপঙ্কর লাভলি, তন্ময় কুমার, শুভল বিশ্বাস, মানিক ড্রাইভার, মিলনবাবু, মকরন্দ, কাশিম সর্দার, ইসমাইল হোসেন, জাফর পালোয়ান, রুবেল আফজাল, সুচিত্রা বিশ্বাস, প্রমীলা মণ্ডল, জসিম মণ্ডল, অঞ্জন মজুমদার, মিলন খোকন, লুৎফর জোহারদার, এছাড়া এছাড়া আরও অনেক অনেক বন্ধু রয়েছেন সাথে। আর বন্ধুরা যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটি হচ্ছে মনিহার ছবি থেকে নেওয়া হয়েছে,
0: অনেক পুরনো ছবি। অবশ্য এই গানটা কিন্তু আমরা নতুন করেও শুনেছি, কিন্তু পুরনো গান মানে ভালো লাগা, ভালোবাসা অনেক একটা ছোঁয়া থাকে। তো চলুন শেফালি ঘোষের কণ্ঠে গানটি দিয়ে শুরু করি আমাদের আজকের আয়োজন।

0: ভালোবাসা ছাড়া জানি বাঁচে না কিছু, সত্যি বাঁচে না জীবন। তাই এই সুন্দর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে কিন্তু অনুরোধ করেছেন চিঠি লিখে আমাদের যে বন্ধু, এবার জানাচ্ছি তার নাম।
1: হ্যাঁ ঠিক, এই চিঠিটি পাঠিয়েছেন জোবার আল ফাহাদ, সভাপতি ধামাইল বেতার শ্রোতা ক্লাব, গ্রাম ধামাইল উপজেলা গফরগাঁও, ময়মনসিংহ থেকে। প্রিয় আয়োজন শুনতে অনেকে ভালো লাগে, প্রতিদিন শুনেও থাকি।
0: আচ্ছা
1: কি বলবেন,
0: আমরা এই যে বলছিলাম শুরুতেই যে 9:05 মানে মনের ভিতরে একটু অন্যরকম।
1: শ্রোতা বন্ধুদের সবাই কিন্তু নড়ে চড়ে বসা। আচ্ছা শ্রোতা বন্ধুরা গান শুনতে চেয়েছেন ছবি হৃদয় শুধু তোমার জন্য, কনক চাপার কণ্ঠে।
0: তো চলুন এই গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, নিয়মিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা সমাজে সুস্থ ও সচেতন জীবনযাত্রার মান নিশ্চিত করে। তাই সুস্থ ও রোগ মুক্ত থাকতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিধি মেনে চলুন। টয়লেটে সবসময় নির্দিষ্ট স্যান্ডেল ব্যবহার করুন। ব্যবহারের পর পর্যাপ্ত পানি দিয়ে কমোড বা প্যান পরিষ্কার রাখুন। কমোডে কোনো প্রকার ময়লা, কাগজ বা টিস্যু ফেলবেন না। ফ্ল্যাশ করার আগে কমোডের ঢাকনা বন্ধ করতে ভুলবেন না। টিস্যু পেপার বা যে কোনো আবর্জনা এদিকে সেদিকে না ফেলে অবশ্যই নির্দিষ্ট বালতি বা ঝুড়িতে ফেলুন। আর টয়লেট ব্যবহার শেষে সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি ফোন ইন পর্বে আমন্ত্রণ 0197412197 নম্বরে।
1: প্রথম বলতে বলতে কিন্তু কল চলে এসেছে। কোন বন্ধু রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে?
0: জাফর।
1: আমরা সবাই ভালো আছি, বলুন।
2: আমি বুলবুল আহমেদ কাজী পাড়া ধামরা থেকে ভাই আপু।
1: জি।
2: আপনার নাম কাজের মেয়ে?
1: জি।
2: কাজের মেয়ে ফাটবে থেকে এন্ড্রু কোন একটা কন্টে
0: একদিন তোমাকে না।
1: আচ্ছা, ধন্যবাদ বুলবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: একদিন তোমাকে না দেখলেই বড় কষ্ট হয়।
1: চলে যাব পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আদাব গণনদা। হ্যাঁ জি, সবাই ভালো আছি আমরা।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি।
0: গুরুদেব?
1: গুরুদেব,
0: আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা গান। আচ্ছা ঠিক আছে, গুরুদেব ছবি।
1: আচ্ছা, ফোন করার জন্য অনেক ধন্যবাদ দাদা, আশা করি আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত। চলে যাব পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন? হ্যালো, শুভ সকাল, কে বলছেন কোথা থেকে? ডুমুরিয়া থেকে মুক্তা। আচ্ছা বলুন।
3: জি,
1: বোধহয় তুমি কার?
0: রিঙ্কুর কণ্ঠে, বধু মমতাজের কণ্ঠে। কোনটি?
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মুক্তা আপনাকে, আমাদের সাথে এভাবে থাকবেন সবসময় আশা করছি, আর অনুষ্ঠানের শেষ পর্যন্ত আজকেও থাকবেন। চলে যাবো পরের ফোনে। কোন বন্ধু রয়েছেন?
0: হ্যালো, শুভ সকাল, অনুবিশ্বাস, তাই তো? বলুন, কি গান শুনতে চান? সৎ মানুষ। হ্যাঁ, তাই তো।
1: আচ্ছা, কে বলে আমি ভালো না?
0: কেউ বলে না। আমরা তো,
1: আমি কিন্তু ভালো।
0: আপনি আপনার কথা জিজ্ঞেস করছেন, সরি, আমি ভেবেছি নিজের কথা নিজেকেই
1: বলছি। যেই বলুক, আমি কিন্তু ভালো। আসলে আমরা ভালো থাকতে চাই, ভালো হতে চাই, কিন্তু সবাইকে কথাটা মনে রাখতে হবে, তাই না?
0: সেই। এবারে কে আছেন? হ্যালো,
1: কে বলছেন? এবারে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি বন্ধু, নিশ্চয়ই আপনিও ভালো আছেন।
0: লুৎফর জোয়ারদার। অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। আচ্ছা ঠিক আছে,
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকেও লুৎফর ভাই, আমাদের অত্যন্ত নিয়মিত একজন শ্রোতা। চলে যাবো পরের ফোনে। হ্যালো, জি ঝন্টু ভাই বলুন। আচ্ছা আচ্ছা বলুন।
0: মহিষকুণ্ডি বাস স্ট্যান্ড থেকে না, রেজাল আলম ঝন্টু? আচ্ছা ঠিক আছে,
1: আচ্ছা ঠিক আছে ঝন্টু ভাই, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আরো একটি ফোন কল।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো খোকনদা। হ্যাঁ দাদা বলুন, কি গান শোনাবো আপনাকে? পাংশা রাজবাড়ি থেকে। হুম বলুন, কি গান? অনুতপ্ত। হ্যাঁ, কোন গানটি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। হ্যাঁ, এটি হচ্ছে অবশ্য দুজন শিল্পীর কণ্ঠে আছে, সচিন দেব বর্মণ
1: গিয়েছে, আগুন গিয়েছে বাংলাদেশে,
0: এন্দ্রকিশোর গিয়েছেন। হ্যাঁ
1: আচ্ছা যাই হোক, চলে যাও পরের ফোনে কোন মধ্যে রয়েছেন। হ্যালো
0: অবশ্যই
1: আদাব।

0: ওয়াও,
1: আমরা
0: আমি অনুরোধ
1: ততদিন বেঁচে
0: করে
1: থাকলে
0: রইলাম
1: হয়।
0: আপনি শপিং ব্যবস্থার অংশীদার।
1: অংশীদার, আচ্ছা, খুশি
0: দিলাম
1: সুবীর নন্দী।
0: এই দুনিয়ার রাস্তাঘাটে কতবার
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: করতে আনাবো না, এই গান
2: শোনাবেন।
1: এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিন রাতে করছে আনাবো না, অচেনার ভিড়ে চেনা মানুষকে তারপরও আমরা খুঁজে পাই, তাই না? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, শুভ সকাল। জি ভালো, কে বলছিলেন?
3: এমডি ওহিদুজ্জামান।
1: হ্যাঁ,
3: বলছি আমাকে গান শোনাবেন, ছবির নাম জোকার। জোকার ছবি থেকে
1: জোকার। আচ্ছা, শেষ ফোন কলটি নিয়ে আমরা গানের কাছে ফিরে যাব।
2: এবার শেষ কলটিতে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমরা দুজনেই ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই, বলুন কোন গানটি শুনতে চান, কে বলছেন, কোথা থেকে? জি, কে বলছেন?
1: আচ্ছা, আপনার নামটা তো বলুন। মোহাম্মদ আলী। কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝা যায়নি, বাঘারপাড়া,
2: বাঘারপাড়া,
3: রস্তমপুর, রস্তমপুর,
2: রস্তমপুর, কোন জেলা এটা ভাইয়া?
1: আচ্ছা, রস্তমপুর। আচ্ছা
2: ঠিক আছে, অনেক ধন্যবাদ। ফোনের ওপারে এরকম যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, এবং আপনাদের পছন্দের গানটি
1: আমরা অবশ্যই আগামী আয়োজনে শোনার
2: চেষ্টা করব। চলে যাচ্ছি গানের তালিকাতে। তালিকায় এবারে গানটি রয়েছে মা গো ওগো মা, সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, মা গো মা ওগো মা, তুমি শুধুই মা, মায়ের একটি গান, চমৎকার, সাবিনা ইয়াসমিন ও খালেদ হাসান মিরুর কণ্ঠে। আর গানটি নেওয়া হয়েছে দিল ছবি থেকে। অনুরোধকারী শ্রোতা হলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা ঠিকই মূর্তি রয়েছেন রূপালীর আয়োজনে, রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। চলুন বন্ধুরা, এবারে শুনে আসি এন্ড্রু কিশোরের কণ্ঠে নয়নের আলো ছবি থেকে এই গানটি। আর এই চমৎকার গানটি অনুরোধকারী শ্রোতা হলেন জ্ঞানেন্দ্র পাল মহেশপুর ঝিনাইদহ থেকে এবং মোহাম্মদ তাজুল ইসলাম খালিশপুর খুলনা থেকে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: এবারে ছায়াছবি প্রেমিক পুরুষ, শিল্পী এন্ড্রু কিশোর কনকচাপা, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইসমাইল হোসেন বাঘপাড়া বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে এবং জাকিয়া বেগম ভোলা মনপুরা থেকে।

হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শুনবো সবশেষ গানটি, আর সবশেষ গানটি নেওয়া হয়েছে এক টাকার বউ ছবি থেকে। শিল্পী কনক চাপা, অনুরোধকারী শ্রোতা হলেন ভোলা মনপুরা থেকে জাকিয়া বেগম।

হ্যাঁ বন্ধুরা, শুরু হলেই শেষ হতেই হবে, আর তাই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এই রূপালীর আয়োজন থেকে। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি রূপালীর আয়োজন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকাল।

সকাল 9:45 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে এখন ত্রিতারে তবলা বাদন শুনবেন শিল্পী শেখ গোলাম কিবরিয়া সুইট। শিল্পীকে তানপুরায় সহযোগিতা করছেন গোপীনাথ গোলদার। সঙ্গীত পরিচালনায় চিত্রা বিশ্বাস।

धन्य था, तगड़ धन्य था, धा तगड़ धा।

0: উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে এতক্ষণ ত্রিতালে তবলা বাদন শুনলেন। শিল্পী ছিলেন শেখ গোলাম কিবরিয়া সুইট। শিল্পীকে তানপুরা সহযোগিতা করলেন গোপীনাথ গোলদার। সঙ্গীত পরিচালনা ছিলেন চিত্রা বিশ্বাস। প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এবার অনুষ্ঠান শুনেছিলাম আমি আবু সাইজান কাদরী এবং লুকনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশনের তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার বিধা, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

0: তানপুরা সহযোগিতা করলেন গোপীনাথ গোলদার, সঙ্গীত পরিচালনা ছিলেন চিত্রা বিশ্বাস, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এবার অনুষ্ঠান শোনাইছিলাম আমি আবু সাইদ জান কাদরি এবং লুপনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশনের তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার বৃধা, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও। অনুষ্ঠান ঘোষণায় লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আমি আবু সাইদ চারকাদ্রি। অধিবেশনে তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশলের তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতা রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছে তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। এদিকে জাতীয় সংসদে গতকাল ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-১৮ ক ধারা বাতিলের লক্ষ্যে আনা ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন, পরে কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩টায় আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। গতকাল সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে আগামী শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের ৬৪টি জেলা ও ৫০৩টি উপজেলা থেকে জুম ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা যুক্ত থাকবেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে ১০,০০০ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওমান বাংলাদেশ থেকে ৫,০০০ কৃষি কর্মী এবং ৫,০০০ মৎস্য কর্মী সহ মোট ১০,০০০ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শামা ওবায়দ বলেন, নিয়োগের বিস্তারিত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের রাজপরিবারের সদস্য আল সাইদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসএসসি সমমান পরীক্ষার পুনরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল ১০টায় ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে ৪,৫৮৫ জন শিক্ষার্থী, নতুন জিপিএ ৫ পেয়েছে ৩,০৭৯ জন, গ্রেড পরিবর্তন হয়েছে ২৭,৮৩৬ জন শিক্ষার্থীর। পুনরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় খেলা শুরু হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ জাপান নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা একটা বেজে পাঁচ মিনিটে। দেশাত্মবোধক গান শুনবেন বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে। আধুনিক গান দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে। এছাড়াও গৌতম সরকারের পরিবেশনায় বেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আধুনিক গান শুনবেন। ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে এবং বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে এবং বেলা দুটো বেজে তিরিশ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে পাঁচমিশালি গান। রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শুনবেন সন্ধ্যে ছটা বেজে কুড়ি মিনিটে। এছাড়াও পল্লীগীতি শুনবেন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং বেলা দুটো বেজে পঞ্চাশ মিনিটে। সবশেষে এফএম আঠাশ দশমিক আট মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী 5 বছরে সৌর বিদ্যুৎ প্লান্ট থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের পতিত অনাবাদি জমি কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল খুলনার শিরোমণি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড স্থাপিত 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, সাধারণ জনগণ সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাদের প্রণোদনা হিসেবে 1% সুদে ঋণ প্রদান করবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট 10.50 টাকা দরে কিনে নেবে। তিনি এই উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ 17 বছর সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এ অর্জন ধরে রাখতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং সবাইকে মাঠে থেকে কাজ করতে হবে। তিনি গতকাল যশোর দলীয় কার্যালয়ে জাতীয়বাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের মূলধারায় যুক্ত করতে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাকে আরও সুদূর প্রসারী করেন। জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয় ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা। বাড়ির ছাদ, ফুলের টব, বালতি, ড্রাম কিংবা পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এডিস মশা সাধারণত স্বচ্ছ ও জমে থাকা পানিতে বংশ বিস্তার করে, তাই সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও আশেপাশে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। নিজ নিজ বাড়ি আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশা বংশ বিস্তার ধ্বংস করতে হবে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান সচেতন মহলের নাগরিকরা।
3: বিভিন্ন অপরিষ্কার ড্রেনের যে ব্যবস্থা আছে সেখান থেকে মশকের যে উৎপত্তি হচ্ছে সেই মশায় কামড়ালে পারে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা অনেক বুঝতে পারছে না যে তাদের ডেঙ্গু হয়েছে।
4: জ্বর আসার পরে গা হাত পা প্রচন্ড ব্যথা হয়েছে। ব্যথার পরে ডাক্তারের কাছে আসছি, আসার পরে ডাক্তার টেস্ট করতে বলছে, টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ছে।
5: আমার ছেলের জ্বর হয়েছে 4 দিন, হাসপাতালে ভর্তি হয়েছে 3 দিন, ডাক্তার কাছে নিয়ে এসেছি, ডাক্তার ডেঙ্গু ধরা পড়েছে।
2: হাসপাতালে পৃথক ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উপকরণ হাসপাতাল থেকেই সরবরাহ করা হচ্ছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডক্টর মাসুদুর রহমান।
6: ডেঙ্গু রোগীর চিকিৎসার প্রস্তুতি হিসাবে আমরা একটি আলাদা ওয়ার্ড প্রস্তুত রেখেছি। তাদের প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম, মশারি আমরা সরকারি ভাবে বরাদ্দ দিচ্ছি এবং অন্যান্য ওষুধ সহ অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম সেগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে।
2: এডিস মশা নিধনে পৌর কর্তৃপক্ষ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান মেহেরপুর পৌর প্রশাসক তরিকুল ইসলাম।
7: আমাদের মেহেরপুর পৌরসভা থেকে নিয়মিত ভাবে লারভা সাইট এবং মসকিটো সাইট করা হচ্ছে। এখানে আমাদের দুটি টিম রয়েছে, তারা নিয়মিত পৌরসভা বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে প্রতিনিয়ত লারভা সাইট এবং মসকিটো সাইট প্রয়োগ করতেছে। এটাই আমাদের মেহেরপুর পৌরসভায় মস্তক নিধন কার্যক্রম যেভাবে চলতেছে তাতে করে
2: সচেতনতা ও পরিচ্ছন্নতা এই উদ্যোগেই মেহেরপুরকে ডেঙ্গুর হাত থেকে সুরক্ষা রাখবে বলে জানান সচেতন মহল। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা গতকাল সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নাগরা ফুটবল মাঠে ঝুমুর রায় চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় ভিরপুর স্পোর্টিং ফুটবল একাদশ 3-0 গোলে জোকা যুব সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। এদিকে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে গতকালের এক প্রীতি ফুটবল খেলায় কেরাগাছি একাদশ 2-1 গোলে সুলতানপুর একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী আঞ্জুমান আরা লামিয়া, রচয়িতা সৈয়দ আব্দুল মতিন।

দেশের গানটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বপন দত্ত।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী নাহিদ সুলতানা, গানের কথা লিখেছেন আবুল হায়াত মোহাম্মদ কামাল।

0: প্রথমে নাহিদ সুলতানা এবং পরে আব্দুল করিম খানের কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন। গান দুটির গীতিকার ছিলেন যথাক্রমে আবুল হায়াত মোহাম্মদ কামাল এবং মোহাম্মদ আমিরুল ইসলাম।
1: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এখন রয়েছে পল্লী গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন গাজী গোলাম মোস্তফা, গানে কথা লিখেছেন শিল্পী নিজেই।

গাজী গোলাম মুস্তফা এবং হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুখানি পল্লী গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিশানে হামদ।

সুখে তুমি দুঃখে তুমি।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা, জনপ্রিয় ছায়াছবির গানের সাজানো আয়োজন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জনা খান। এই মুহূর্তে প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধান করছেন সামিয়া আক্তার। আমরা প্রথমেই চলে যাব গানের কাছে। মোহাম্মদ কাশিম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন গুটিবাজ ছায়াছবি থেকে নেওয়া কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে এই গানটি শুনবার জন্য। চলুন বন্ধু, আপনার পছন্দের গান দিয়ে শুরু হোক আজকের বিজ্ঞাপন তরঙ্গ।

সুপ্রশ্রোতা, এবারে শুনবেন মিতালি মুখার্জি ও কুমার শানুর কণ্ঠে গান ছায়াছবি এ জীবন তোমার আমার। অনুরোধকারী শ্রোতা খোকন চন্দ্র, দিকলহাট পাংশা রাজবাড়ি থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, 01974121970 এটি হচ্ছে আমাদের সাথে যুক্ত হবার সরাসরি ফোন নম্বর। এই নম্বরে ফোন করে আপনি জানাতে পারেন আপনার পছন্দের গানের অনুরোধ কোন শিল্পী কোন ছায়াছবি থেকে নেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব পরবর্তী দিন আপনাদের পছন্দের গানের তালিকা নিয়েই আমাদের অনুষ্ঠান সাজাতে। চলে যাব আবারও গানের কাছে, গানের পরপরই ফিরে আসবো আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে ফোনে। এবারে যে গানটি আপনাদেরকে শোনাবো, গানটি নেওয়া হয়েছে শেষ ঠিকানা ছায়াছবি থেকে। এন্ড্রু কিশোরের কণ্ঠে শুনবেন গানটি। জাফর পালওয়ান কাকচিড়া বাজার বরগুনা থেকে আমাদের বন্ধু অনুরোধ করেছিলেন। চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

0: সুপ্রিয় শ্রোতা, সময় হয়ে গেছে সরাসরি আপনাদের সাথে যুক্ত হবার ফোনিনের এই আয়োজনে। ফোন করে প্রথমে বলবেন আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা এবং কোন ছায়াছবির কোন শিল্পীর কোন গান আপনি শুনতে চান। নিশ্চয়ই আমরা তালিকাবদ্ধ করে রাখবো, আর আগামী দিন চেষ্টা করব পছন্দের গান দিয়ে অনুষ্ঠান প্রণয়ন করতে। কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি বলুন, কোন গান শুনবেন? জি আচ্ছা, নিশ্চয় জনপ্রিয় গানের অনুরোধ করেছেন, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি শুভদুপুর, ভালো আছি। কে বলছেন?
1: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন, শাহবাগপুর শরীফা থেকে।
0: জি বলুন, কোন গান শুনবেন?
1: আমাকে
0: আচ্ছা, নিশ্চয় হ্যালো
1: হ্যালো আসসালামাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন শ্রোতা, কোথা থেকে?
1: আপু কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: জি
1: ঠিকানা জোড়া দাও হরি না।
0: জি বলুন।
1: গান শোনাবেন আছে কান্দ কেন মন, এই সাইডের দিকে দিলরুবা খান ও আশা হুদাসের কণ্ঠে। গানের শিরোনাম আছে আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো নাই হাতের লেখা।
0: আচ্ছা নিশ্চয়।
1: আমার দোস্ত লুৎফাকে শুভেচ্ছা দিবে।
0: আচ্ছা নিশ্চয়ই। সুপ্রিয় শ্রোতা, আপনারা পরস্পর বন্ধুদের শুভেচ্ছা বিনিময় করে নেবেন, আমি শুধু গানের অনুরোধটি রাখলাম, ঠিক আছে? কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা শ্রাবণ, বলুন কোন গান শুনবেন? আচ্ছা, আবার একটু কি জোরে বলা
1: যায়?
0: সুখের নিরে আমি নির্হারা পাখি। জি ধন্যবাদ। দুঃখিত বন্ধু, অনেক আস্তে বলার কারণে আমরা আসলে আপনার শব্দগুলো বুঝতে পারছিলাম না। হ্যালো, শুভদুপুর, কে বলছেন, কোথা থেকে?
2: কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন আশা ভালোবাসা সারা ছবি থেকে প্রেম প্রীতির ভালোবাসা এই সিনেমার গানটি শোনাবেন, সাথে সাথে ভালো থাকবেন।
0: আচ্ছা ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর পরিচ্ছন্ন ছোট্ট করে অনুরোধ করলেন শ্রোতা, নিশ্চয়ই চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনানোর। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম, কে বলছেন শ্রোতা, কোথা থেকে?
3: আব্দুল মজিদ বলছি শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
0: জি,
3: নাসের পুতুল ছবিতে সাবেনিয়া সিংয়ের কণ্ঠে ওই গানটা।
0: আচ্ছা কোন গানটা শ্রোতা? আপাতত যে বন্ধুটির কলের মাধ্যমে শেষ হচ্ছে ফোনিনের আয়োজন, শুনবো তার কথা। আসসালাম আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম দিদি, ভালো আছেন?
0: জি ভালো আছি। কে বলছেন, কোথা থেকে?
4: দিদি খোকন চন্দ্র বলছি।
0: জি বলুন, কোন গান শুনবেন? আচ্ছা নিশ্চয়, সুন্দর গানের অনুরোধ থাকলো শ্রোতা, আমরা চলে যাব আবারও গানের কাছে, শুনবো পরবর্তী পছন্দের গানটি, যিনি করেছেন অনুরোধ লুৎফর জোয়ারদার, পাংশা রাজবাড়ির বন্ধু। দুঃখিত শ্রোতা, আমরা এবারে শুনবো আগুনের কণ্ঠে গান, ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত, অনুরোধকারী শ্রোতা বন্ধু পলাশ কুমার সরকার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে। এই গানের পরে আমরা নিশ্চয়ই লুৎফর জোয়ারদারের গানও শুনবো, তবে এখন চলুন আগুনের কণ্ঠে গান শুনি।

আজ কলেজের শেষ দিন, আর আগামী দিনের জন্য কেউ না কেউ কিছু তো ভাবছেই, কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। No, really, I mean it. আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে।

যেমনটি বলছিলাম বন্ধু, এবারে আপনাদেরকে শোনাবো লুৎফর জোয়ারদার, পাংশা রাজবাড়ির বন্ধু, আপনার পছন্দের গান ছবি বর্তমান, কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মেলু।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। আমরা এবারে আপনাদেরকে শোনাব বস্তির মেয়ে ছায়াছবি থেকে নেওয়া গান কনকচাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন বুলবুল, ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা। তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: শ্রোতা, আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবি থেকে আপনাদেরই পছন্দের গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন গিয়েছেন ঝিনুকমালা ছবিতে, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন সাগর পাংশা রাজবাড়ি থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ। এবার শুনবেন রুলা লাইনার কণ্ঠে গান। গানটি শুনতে চেয়েছেন জাবের পাইকগাছা থেকে, ছায়াছবি নসিব।

সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজন থেকে আমরা চলে যাব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রচারিত হবে বেলা দুটোর বাংলা সংবাদ, তারপর আমরা ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছে কাজুল রহমান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত চিহ্নিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে সংহতি প্রকাশ, যৌথ দায়িত্ব নিশ্চিতকরণ এবং অব্যাহত রাজনৈতিক সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কয়েক দশক ধরে বিশেষ করে 2017 সালে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় ও সুরক্ষা দিয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক সহযোগিতাকে সুসংহত করতে হবে আর মায়ানমারের সাথে যে কোনো আলোচনার মূল লক্ষ্য হতে হবে কেন এই বাস্তুচ্যুতি ঘটেছিল সেই পরিস্থিতি বা কারণগুলোর সমাধান করা। এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল 10টায় 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে বাস্তবায়নাধীন দেশের প্রথম বড় আকারের বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে এই কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ বান্ধব এই উদ্যোগে একদিকে ঢাকার বিশাল বর্জ্য সমস্যার টেকসই সমাধান হবে, অন্যদিকে বিশ্বমঞ্চে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের স্বীকৃতি পাবে দেশ। আমিনবাজার ল্যান্ডফিলের ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন বার্ষিক খরচ হয় 520 কোটি টাকা। চীন বিদ্যুৎ কেন্দ্র করায় সিটি কর্পোরেশনকে এই টাকা খরচ করতে হবে না। এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব ও কার্বন নিঃসরণ কমিয়ে দেওয়ায় বাংলাদেশ প্রতিবছর কার্বন ক্রেডিট পাবে প্রায় 90 কোটি টাকা। এক দেশ এক কিউআর ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআর এর মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বর্তমানে বাংলা কিউআর এ প্রতিদিন গড়ে প্রায় 120 কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এই লেনদেনের পরিমাণ 700 কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য দুই ক্ষেত্রেই বাংলা কিউআর এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন যেখানে গড়ে প্রায় 1,78,000 লেনদেন হত, আগস্টের মাঝে সময় তা বেড়ে প্রায় 3,03,000-এ দাঁড়ায়। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় 3 গুণ বেড়েছে। চলতি বছরের 1 জুলাই দেশে বাধ্যতামূলক এক দেশ এক কিউআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিকের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং মিনাব কাউন্টি ও কেশবদ্বীপ সহ উপকূলীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে শেষ হবে। ওয়াশিংটন বর্তমানে কোন চুক্তি স্বাক্ষরের ইচ্ছা পোষণ না করলেও তেলের মূল্য হ্রাস পাবে এবং তেহরানের সাথে আলোচনা সম্ভব বলে ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশি শক্তিগুলো হস্তক্ষেপ না করলে তেহরান ওই অঞ্চলের দেশগুলোর সাথে আলোচনার জন্য প্রস্তুত আছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বিজ্ঞাপন তরঙ্গ ও বাণিজ্যিক কার্যক্রমের। এই আয়োজন আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শুনব রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোর ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গান ছায়াছবি শেষ খেলা। শুনতেছি অনুরোধকারী শ্রোতাবন্ধু ওসমান খান ফতেপুর থেকে।

সুপ্রিয়া, সময় হয়ে গেছে আরো একবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাব ফোনে। তবে চলুন তার আগে শুনে আসি এই গানটি, চাঁদের আলো ছায়াছবি থেকে নেওয়া এম এ খালেক ও রিজিয়া পারভিনের কণ্ঠে শুনুন গান। শুনতে চেয়েছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে সরাসরি আরো একবার যুক্ত হব ফোনে। কে রয়েছেন বন্ধু সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আমার নামটি বলুন। জি জি বলুন। নিশ্চয়ই, ধন্যবাদ শ্রোতা আপনাকে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, সুরতপুর কে বলছেন, কোথা থেকে?
1: প্রকাশ বিশ্বাস, চান্ডাগালি মাগুরা থেকে বলছি। আমরা তো সবাই খুলনা বেতার শ্রোতা।
0: জি বলুন।
1: আমরা তো প্রতিনিয়ত গান শুনি, কিন্তু কিছু কিছু শ্রোতার গান একটাও বাজে না, কারণটা কি একটু জানতে চাই। যাই হোক, গানটা নীতিবদ্ধ যিনি করে তিনি যেন আমাদের নামকে একটু স্মরণ রাখে। প্রকাশ বিশ্বাস, চান্ডাগালি বাজার মাগুরা শপিং নগর থেকে লাউজওয়ান,
0: কে বলছেন, কোথা থেকে শ্রোতা? দীঘলাপ থেকে, নামটা বলুন।
2: হ্যালো,
0: জি
2: হ্যালো, নমস্কার দিদি, ভালো আছেন?
0: জি ভালো আছি, কে বলছেন, কোথা থেকে?
2: দীঘলার পাংশ থেকে কণিকা বলতেছি।
0: কণিকা,
2: সংসার ছায়াতলি থেকে, হ্যাঁ, জীবন সংসার ছায়াতলি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
0: নিশ্চয়ই কণিকা, আপনার সুন্দর অনুরোধটি আমরা রাখবো। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে?
3: ভালো আছেন?
0: জি ভালো আছি, কে বলছেন শ্রোতা? আচ্ছা বলুন, কোন গান শুনবেন? আচ্ছা, আজকের অনুরোধটি বলুন। আচ্ছা, নিশ্চয় নিশ্চয়। জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
4: দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার।
0: হুম,
4: ঠিকানা কামচনগর ডুমুরিয়া।
0: জি
4: দিদি, ভালো আছেন?
0: জি ভালো আছি, আপনার অনুরোধটি জানাবেন।
4: আমাকে আমার গান শোনানোর জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আমাকে গান শোনানোর জন্য শুক্রিয়া আশা, এইটুকু ঠিক আছে।
0: হুম,
4: এই যে বিষয় বহু লালা পাচ্ছে,
0: চোখ সুন্দর মুখ সুন্দর, ঠিক আছে। সুখের আশায় ছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের এই শ্রোতা। আমরা আরেকটি ফোন কল নেব, কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
5: মোহাম্মদ আহাদ শেখ।
0: হুম,
5: আমার হাকি বলমারি থেকে।
0: জি,
5: গান শুনতে চাই ইতিহাস ছবি থেকে, তোমার বিশ্বজিৎ, ভিটা নাই রে মাটি নাই রে।
0: ধন্যবাদ বন্ধু। আর এই ফোন কলটির সাথে সাথেই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ফোন ইন পর্ব থেকে যাদের সাথে কথা হলো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হলো না, আগামী দিন অবশ্যই আপনারা আমাদের সাথে ফোনে যুক্ত হয়ে যাবেন। শোনাব এবারে আত্ম অহংকার ছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর, শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন সুফল বিশ্বাস রায়মল খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন জলপরী ছায়াছবি থেকে নেওয়া রুনা লায়লার কণ্ঠে এই গানটি। শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা বন্ধু আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুর থেকে।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন শাকিলা জাফর এন্ড কিশোরের কণ্ঠে গান, ছায়াছবি জীবন সঙ্গী। শুনতে চাই অনুষ্কার শ্রোতা বন্ধু উজ্জ্বল বাগেরহাট থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের পুরোটা সময়। শ্রোতাবন্ধু, আসছে আগামীকাল ঠিক একই সময় আবারও বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন শুনবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শ্রোতাবন্ধু, আপনারা আমাদেরকে শুনতে পারছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আয়োজনমালায় এখনের নিবেদন রবীন্দ্রসঙ্গীত, প্রথমেই গিয়েছেন প্রদীপ রাহা।

শ্রোতাবন্ধু পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের এবারের আয়োজন আধুনিক গান। প্রথমে নিজের লেখা গান পরিবেশন করবেন গৌতম সরকার।

পরপর দুখানি আধুনিক গান পরিবেশন করলেন গৌতম সরকার। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথমে গিয়েছেন নাজনীন সুলতানা, গীতিকার শিল্পী নিজেই।

শ্রোতা বন্ধু, দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও শ্রোতাবন্ধু, আপনারা এই আয়োজন শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। কিছুক্ষণের মধ্যেই বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁ এক আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ঠাকুরগাঁ এক আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর এই উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। তিনি আরও বলেন, মনোনয়ন বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে 30 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত 5 দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর, 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী 29 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনালিব রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাইবার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক হওয়া উচিত। মন্ত্রী বলেন, রাষ্ট্র ও নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে অনুসন্ধান প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা করার সুযোগ বজায় রাখাই একটি সুষম আইনের বৈশিষ্ট্য। আজ সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 খসড়া নিয়ে অংশীদারদের সঙ্গে পর্যালোচনার সভায় তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। তিনি বলেন, আইনটির যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনের সব ধরনের সহযোগিতা করবে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মীর শাহী আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক মনোনয়ন না থাকলেও ইউনিয়ন পর্যায়ে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে সংহতি প্রকাশ, যৌথ দায়িত্ব নিশ্চিতকরণ এবং অব্যাহত রাজনৈতিক সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কয়েক দশক ধরে, বিশেষ করে 2017 সালের মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 10 লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় ও সুরক্ষা দিয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতাকে সুসংহত করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সকাল 10টায় 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিডিকের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং মিনাব কাউন্টি ও কেশব দ্বীপ সহ উপকূলীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে শেষ হবে। ওয়াশিংটন বর্তমানে কোন তেলের মূল্য হ্রাস পাবে এবং তেহরানের সাথে আলোচনা সম্ভব বলে ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিকেল 3টের বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন ছায়াছবির গান। প্রথম গানটি শিল্পী সেবেনি ইয়াসমিন ও আগুন, ছায়াছবি জীবন সংসার।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটির শিল্পী খালিদ হাসান মিলু ও তোর সঙ্গীরা, ছায়াছবি দিল।

সুপ্রিয়শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানের শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর, ছায়াছবি রাঙা বউ।

সুপ্রশ্রোতা, আপনাদের জন্য এই ছিল আমাদের ছায়াছবির গানের আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, এবারে শুনবেন পাঁচমিশালি গান। প্রথমে শুনব একটি দেশের গান, মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারের গানটি একটি পল্লীগীতি, জসীমউদ্দিনের রচনায়, গানের শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন শেখ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শুনবেন আধুনিক গান, দিলরুবা মাসুদের রচনায়, গানের শিল্পী শাকিলা জাফর।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে একেবারেই এসে গেছি অনুষ্ঠানের প্রান্তিকে। শেষ গানটি শুনবেন মণিমালা বিশ্বাসের কণ্ঠে, বিজয় সরকারের রচনায় একটি বাউল গান। দুঃখিত সুপ্রিয় শ্রোতা, এই গানটির মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের একজন পাঁচমিশালি গান। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বিকেল 4টের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ঠাকুরগাঁও এক আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 5 দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আগামী 29 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাইবার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক হওয়া উচিত। মন্ত্রী বলেন, রাষ্ট্র ও নাগরিকের তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে অনুসন্ধান, প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা করার সুযোগ বজায় রাখাই একটি সুষম আইনের বৈশিষ্ট্য। আজ সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 খসড়া নিয়ে অংশীদারদের সঙ্গে পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। তিনি বলেন, আইটির যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। চলতি মাসের 25 তারিখ থেকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় 1 কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মীর শাহ আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকলেও ইউনিয়ন পর্যায়ে 1-1 প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোহিঙ্গা সংকট সমাধানে সংহতি প্রকাশ, যৌথ দায়িত্ব নিশ্চিতকরণ এবং অব্যাহত রাজনৈতিক সম্পৃক্ততার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কয়েক দশক ধরে, বিশেষ করে 2017 সালে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় ও সুরক্ষা দিয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক সহযোগিতাকে সুসংহত করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সিরিকের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং মিনাপ কাউন্টি ও কেশব দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে শেষ হবে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিকেল ৪টার বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব স্টুডিওতে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন ছায়াছবির গান। অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবেন প্রথম গানটি, ছায়াছবি জান কুরবান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন ছায়াছবির গান। সুবীর নন্দী ও মুক্তির কণ্ঠে শুনবেন এবারের গানটি, ছায়াছবি হাজার বছর ধরে।

শ্রোতা বন্ধুরা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি নেওয়া হয়েছে কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবি থেকে। শিল্পী রুনা লায়লা ও আগুনের কণ্ঠে শুনুন গান।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এই ছিল ছায়া শিবির গানের আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সঞ্জনা খান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে শিল্পী শামিমা আলী।

বাংলাদেশ বেতার খুলনা। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। ইবনে মাজা। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। বাংলাদেশ বেতার খুলনা। এখন আসরের নামাজের আজান ও দোয়া প্রচারিত হচ্ছে।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 92। বাংলাদেশ বেতার খুলনা। এখন শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদের কণ্ঠে শুনবেন নাতি রাসুল।

বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। রুনা লায়লার কণ্ঠে গানটির রচয়িতা মোহাম্মদ রফিকুজ্জামান।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বিকেল পাঁচটার ইংরেজি সংবাদ ও তারপর পরই বাণিজ্য সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Sherke Chaman Khan. The by-election to Thakurgaon 1 constituency will be held on October 29. EC Senior Secretary Akhtar Ahmed declared the schedule at the Nirbachan Bhavan at the Agargao in the capital today. Thakurgaon 1 seat fell vacant after Mirza Fakhrul Islam Alamgir, who won the constituency in the 13th parliamentary election, was elected president. According to the schedule, the deadline for submission of nomination papers is September 27. While the date for scrutinizing nomination papers is September 29 and the last date for withdrawal of candidature is October 7. The election symbols will be allocated on October 8. The balloting will be held from 8 a.m. to 4 p.m. without any break. Information and Broadcasting Minister Andalib Rahman has said the government will not interfere in the practice of free and independent journalism. He said this at the 31st founding anniversary celebration of Dhaka Reporters Unity in the capital today. Andalib Rahman said democracy is flourishing in the country because of the robust role of the media. He said media is an equal partner in democratic progression and development of the country. Health and Family Welfare Minister Sardar Mohammad Sakhwat Hussain has said a nationwide special measles vaccination campaign will begin on September 25. He made the remarks while speaking at a seminar organized at the University Women's Federation in the capital to mark World Suicide Prevention Day 2026 today. The minister said most of the children who are newly contracting measles in the country have not yet received the measles vaccine. He said the country initially faced some difficulties in containing the measles outbreak as the previous government had left no vaccine stock. State Minister for Local Government, Rural Development and Cooperatives Mir Shahe Alam has said local government elections will be held without party symbols. The state minister made the remarks while responding to journalists' question at the secretariat after a courtesy meeting between LGRD and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and British High Commissioner Sarah Cook today. He said the government would extend all necessary cooperation to the Election Commission to ensure the local government elections are held in a free, fair and impartial manner. State Minister for Foreign Affairs Humayun Kabir has said Bangladesh will use its position at the United Nations to bring the protracted Rohingya crisis back to the center of global diplomatic discourse. He said this while talking to reporters after attending the international conference at the Foreign Service Academy in the capital today. The state minister said Dhaka remains optimistic about resolving the crisis through diplomatic channels despite its gravity and complexity and would intensify engagement at both bilateral and multilateral levels. He said Bangladesh would work collectively with its international partners to keep the Rohingya issue in focus, sustain financial assistance, and find a peaceful and sustainable solution. U.S. President Donald Trump has said he expects the war with Iran to end after November's midterm elections. However, Trump accused Tehran of trying to influence the elections. He also threatened to attack a site linked to Iran's nuclear program. Meanwhile, tensions remain high across the region, with Iran and the United States exchanging attacks on shipping. Cricket. Cricket and Bangladesh will take on India in the first semi-final of the Women's Asia Cup T20 cricket tournament at Dubai in United Arab Emirates today. The match will start at 8:30 p.m. Bangladesh time. Meanwhile, Pakistan will face Sri Lanka in the second semi-final of the tournament at the same time and venue tomorrow. This year's Women's Asia Cup T20 tournament will conclude with the final match on September 13th. Dhaka Meteorological Office says a low pressure area has formed over Northwest Bay and adjoining area under its influence. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, focus valid till 1 tonight says there is no inland river post warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Bitar. Banijik Shangbad Purchi, Soyoda Sajida Khanum. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মজুদ শক্তিশালী করতে 9,000 টন ছোলা এবং 1 কোটি লিটার পরিশোধিত লাইস ব্র্যান্ড তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত সিসিজিপির 43তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির ভর্তুকি মূল্যে ও খোলাবাজারে পণ্য বিক্রয় কার্যক্রমে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এসব পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার আমিন বাজার ল্যান্ডফিলে বাস্তবায়নাধীন দেশের প্রথম বড় আকারের বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে এই কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, পরিবেশবান্ধব এই উদ্যোগে একদিকে ঢাকার বিশাল বর্জ্য সমস্যার টেকসই সমাধান হবে, অন্যদিকে বিশ্বমঞ্চে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের স্বীকৃতি পাবে দেশ। আমিনবাজার ল্যান্ডফিল্ডের ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনের বার্ষিক খরচ হয় 520 কোটি টাকা। চীন বিদ্যুৎ কেন্দ্র করায় সিটি কর্পোরেশনকে এই টাকা খরচ করতে হবে না। এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব ও কার্বন নিঃসরণ কমিয়ে দেওয়ায় বাংলাদেশ প্রতি বছর কার্বন ক্রেডিট পাবে প্রায় 90 কোটি টাকা। এক দেশ এক কিউআর ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআর এর মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বর্তমানে বাংলা কিউআর এ প্রতিদিন গড়ে প্রায় 120 কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এই লেনদেনের পরিমাণ 700 কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য দুই ক্ষেত্রেই বাংলা কিউআর এর ব্যবহারের উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন যেখানে গড়ে প্রায় 1,78,000 লেনদেন হতো, আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে প্রায় 3,03,000 দাঁড়ায়। এই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় 3 গুণ বেড়েছে। চলতি বছরের 1 জুলাই দেশে বাধ্যতামূলক এক দেশ এক কিউআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত গত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে 13.1%। এ সময় প্রবাসী বাংলাদেশিরা 1,894 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের 1,674 কোটি ডলারের তুলনায় 220 কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেছে, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে হুন্ডিসহ অবৈধ পথে অর্থ লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 387 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 103টির, কমেছে 230টির এবং অপরিবর্তিত ছিল 54টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট কমে অবস্থান করছে 5,515 পয়েন্টে। ডিএসইতে আজ 544,42,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 519,77,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা। ইউরো বিক্রয় 145.26 টাকা, ক্রয় 142.62 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.20 টাকা, ক্রয় 166.11 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.24 পয়সা, ক্রয় 22.47 পয়সা। দিহরাম বিক্রয় 33.80 টাকা, ক্রয় 33.20 টাকা। কুয়েত দিনার বিক্রয় 404.99 টাকা, ক্রয় 97.58 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 98.23 টাকা, ক্রয় 96.47 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.60 টাকা, ক্রয় 29.99 টাকা, এবং থাইবাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা ও উপস্থাপনায় উম্মে হাবিবা হিমি।

0: আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রবীণদের জন্য আমাদের বিশেষ আয়োজন সোনালি বিকেল। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে মানুষ যখন অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে জীবনের পরিণত অধ্যায়ে এসে দাঁড়ান, তখন তার প্রতিটি কথা হয়ে ওঠে এক একটি গল্প, প্রতিটি স্মৃতি হয়ে ওঠে এক একটি ইতিহাস। জীবনের এই সোনালী সময়ে প্রয়োজন ভালোবাসা, সম্মান, সঙ্গ এবং সুন্দরভাবে বেঁচে থাকার আনন্দ। প্রিয় শ্রোতা, আজ প্রকৃতিতেও যেন সেই প্রশান্তিরই আবহ। ঋতুর পালা বদলে এসেছে শরৎ, বর্ষায় ধুয়ে যাওয়া আকাশে এখন নীলের গভীরতা, সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় আকাশ জুড়ে, বাতাসে কাশফুলের দোলা, শরতের রোদে এক ধরনের কোমল উজ্জ্বলতা। দূরের মাঠে, নদীর পাড়ে কিংবা গ্রামের মেঠো পথে তাকালেই মনে হয় প্রকৃতি যেন নতুন করে সাজিয়েছে নিজেকে। শরৎ মানে শিউলির মিষ্টি গন্ধ, ভোরের শিশির, নীল আকাশ আর তুলোর মতো মেঘ। এই ঋতু আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি পর্যায়েরই নিজস্ব সৌন্দর্য আছে। যেমন বর্ষার শেষে প্রকৃতি তার রূপ বদলায়, তেমনি মানুষের জীবনও বয়সের সঙ্গে সঙ্গে বদলে যায়। তারুণ্যের ব্যস্ততা পেরিয়ে প্রবীণ বয়সে এসে জীবনের গতি হয়তো কিছুটা ধীর হয়, কিন্তু অভিজ্ঞতার আলো তখন আরও উজ্জ্বল হয়ে ওঠে। একজন প্রবীণের স্মৃতিতে লুকিয়ে থাকে পরিবার, সমাজ, কর্মজীবন, সংগ্রাম, সাফল্য আর অসংখ্য মানুষের গল্প। তাঁদের অভিজ্ঞতা আমাদের পথ দেখাতে পারে, তাঁদের স্মৃতি আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দিতে পারে। তাই প্রবীণরা শুধু পরিবারের একজন সদস্য নয়, তাঁরা আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার, ঐতিহ্যের ধারক এবং প্রজন্মের সেতু বন্ধন। প্রিয় শ্রোতা, সোনালী বিকেলের আজকের আয়োজনে আমরা কথা বলব প্রবীণদের স্বাস্থ্য ও দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রয়োজন বদলে যায়, তাই সুস্থ থাকতে কি ধরনের খাবার প্রয়োজন, কিভাবে একটি সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সঙ্গে থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানে থাকছে একজন প্রবীণ ব্যক্তি জীবনের গল্প, অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে একটি আন্তরিক সাক্ষাৎকার পর্ব। তাহলে চলুন জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ মানুষগুলোর পাশে থেকে তাঁদের কথা শুনি এবং তাঁদের জীবনযাপনের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে শুরু করি আজকের সোনালী বিকেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হজম শক্তি, বিপাকক্রিয়া, পেশী শক্তি সবকিছুরই কিছুটা পরিবর্তন ঘটে। ফলে তরুণ বয়সে যে খাদ্যাভ্যাস স্বাভাবিক ছিল, প্রবীণ বয়সে সেটি সবসময় উপযোগী নাও হতে পারে। এই বয়সে প্রয়োজন এমন খাবার যা সহজে হজম হয়, শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় এবং একই সঙ্গে বিভিন্ন বয়সজনিত স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার রাজীব দে সরকার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের সোনালী বিকেল অনুষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক অংশে আজ আমরা কথা বলব প্রবীণদের প্রতিদিনের খাদ্য তালিকা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আজ আপনাদের সাথে আছি আমি, ডাক্তার রাজীব দে সরকার। প্রবীণদের খাদ্য তালিকা বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি আমাদের স্মরণ রাখতে হয়, আমরা যখন প্রবীণদের খাদ্য নিয়ে কথা বলবো বা এই সময় প্রতিদিন সকালে, দুপুরে, রাতে, বিকেলে কি ধরনের খাবার গ্রহণ করতে হবে সেগুলো নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। একই সাথে এই বয়সে এসে শরীরের জন্য কি কি পুষ্টি প্রয়োজন, সেই পুষ্টিগুলো কোন খাবারে আছে, সেই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। আমরা যদি খাবারের তালিকাটাকে সকালের খাবার, সকালের খাবারের পরবর্তী খাবার অর্থাৎ সকাল 10:15 দিকে যে খাবারটা, দুপুরের খাবার, সন্ধ্যার খাবার এবং রাতের খাবার এরকম মোটা দাগে 5টা ভাগে ভাগ করি, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। সকালের খাবার, ব্রেকফাস্ট, সব বয়সী মানুষের জন্য ব্রেকফাস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বলি ব্রেকফাস্ট হচ্ছে বা সকালের যে খাবারটা, সকালের নাস্তা, এটা হচ্ছে সারাদিনের সব যে গুরুত্বপূর্ণ খাবারটা। এবং এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই খাবারের আগে এই যে ঘুমের যে সময়টা, সে সময় শরীরের যে সকল শরীরবৃত্তীয় প্রক্রিয়া থাকে, শ্বাস প্রশ্বাস, মেটাবলিজম, হজম করা, রেচন করা, মল মূত্র তৈরি করা, এই সকল কর্মকাণ্ড কিন্তু অনেকখানি স্থবির হয়ে পড়ে। সুতরাং আপনি যখন নাস্তার জন্য খাবার উপাদান সিলেক্ট করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এই খাদ্য উপাদানগুলোর মধ্যে প্রোটিন, আমিষ, শর্করা বা কার্বোহাইড্রেট এবং স্নেহ জাতীয় বা ফ্যাটি ফুড বা লিপিড জাতীয় খাবার যেন সুষম পর্যায়ে থাকে। আমি আবারও বলছি এগুলো সমান পরিমাণে মোটেও থাকবে না, সুষম পর্যায়ে থাকবে। তাহলে প্রবীণ একজন মানুষ তিনি সকালের নাস্তায় যদি তার ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য উপসর্গগুলো না থাকে তাহলে তিনি একটি আটা রুটির সাথে দেড় কাপ বা দুই কাপ পরিমাণ সবজি, একটি ডিম এবং একটি মৌসুমি ফল এবং প্রচুর পরিমাণে পানি, এটা হতে পারে একজন প্রবীণ বন্ধুর জন্য, আমাদের একজন প্রবীণ শ্রোতার জন্য একটি সুষম সকালের খাবার। এখন কারো যদি ডায়াবেটিস থাকে, প্রেশারের সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিসের জন্য আমরা বলি যে এই সময় মিষ্টি জাতীয় কিছু কম খাওয়ার জন্য, মানে হাই ক্যালোরি কন্টেন্ট এই ধরনের খাবার একটু কম খাওয়ার জন্য। যেমন আমরা বলি যে আপনি দুধ চা খাবেন না বা লাল চাটা, আপনি চিনি দেওয়া চাটা খাবেন না। এছাড়াও আমরা বলি যে এই যে আপনি রুটি খাচ্ছেন, এই রুটিটা একদম হাতে আটা রুটি হয়, মানে পরোটা বা এই ধরনের যেগুলো অয়েলি থাকে এগুলো যেন আমরা পরিহার করে চলি। দ্বিতীয়ত, যাদের প্রেশারের সমস্যা আছে, অনেক চিকিৎসক এবং কার্ডিওলজিস্ট আছেন, হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, যারা মনে করেন যে আসলে প্রেশারের সমস্যার সাথে আসলে যেহেতু কোলেস্ট্রল একটা সম্পর্ক আছে, সেহেতু এই খাবার গ্রহণের সময় ডিমের যে কুসুম সেটাকে আমাদের অনেক হৃদরোগ বিশেষজ্ঞ এটাকে পরিহার করে চলতে বলেন। তা আমরা মোটামুটি কিন্তু সকালের খাবার নিয়ে একটা ধারণা পেলাম এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং যে কোনো একটি মৌসুমি ফল, সেটা আপেলের সময় আপেল, পেয়ারার সময় পেয়ারা, কিছু না থাকলে একটা কলা, এগুলো আপনাকে গ্রহণ করতে হবে। কারণ মৌসুমি ফলগুলোর মধ্যে এমন কিছু খনিজ বা মিনারেলস থাকে যেগুলো এই বয়সে আপনার খনিজ বা মিনারেলস বা লবণের যে অপুষ্টি এটাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে, আপনার অকারণ ক্লান্তি আসবে না, যখন তখন ঘুম পাবে না। এরপর যদি আমরা আমাদের দ্বিতীয় অংশে চলে যাই, সেটা হচ্ছে আমাদের মিড ডে মিল, যেটাকে আমরা বলি, অর্থাৎ দিনের সকালের খাবার এবং দুপুরের খাবার মাঝখানে। অনেকেই খাবারটাকে খুব একটা গুরুত্ব দেন না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খালি পেটে অথবা যে সময়টা খাবারের পুষ্টি অনেকখানি অ্যাবজর্পশনের দিকে চলে গেছে, শরীরটা শোষণ করে নিয়ে এই সময় গিয়ে শরীরের আরেকটি খাবারের প্রয়োজন হয়। কারণ যেহেতু আমাদের প্রবীণ শ্রোতারা এই সময় অনেকেই চাকরিরত নেই, চাকরির মধ্যে থাকলে বা কাজের মধ্যে থাকলে অনেক সময় এই খাবার যে প্রয়োজনটা শরীর অনুভব করতে দেয় না, কিন্তু যেহেতু অনেকে আছেন এই বয়সের, তারা হয়তো বা একটু সেডেন্টারি লাইফস্টাইল বা একটু শুয়ে বসে থাকার জীবনটাই বেশি তারা যাপন করেন, তাদের জন্য মিড ডে মিলটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। মিড ডে মিলে আমরা একটি মৌসুমি ফল অথবা দুটো বিস্কিট এবং এক কাপ চা, এটাকে আমরা রাখতে প্রেফার করি, একই সাথে প্রচুর পরিমাণে পানি। দুপুরের খাবার, দুপুরের খাবারটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ দুপুরের খাবারের পরে সাধারণত আমাদের প্রবীণ শ্রোতা বন্ধুরা একটি ঘুমের আয়োজনে যান, সুতরাং এই খাবারটি এতটাই পরিমিত মাত্রায় হতে হবে যাতে করে তার শরীরের উপর তার বিরূপ কোন প্রতিক্রিয়া না পড়ে। ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড বা অন্যান্য যে স্নায়ু রোগের সমস্যা এগুলোকে যদি আমরা বাদ দিয়ে ধরি, একজন প্রবীণ তিনি এক কাপ পরিমাণ ভাত খাবেন, এর সাথে দুই কাপ পরিমাণ সবজি, যদি মাছ থাকে খাবার সেখানে দেড় পিস বা 30-45 গ্রামের মতো মাছ, অথবা যদি মাংস থাকে মুরগির মাংস, একটি কচি মুরগির মাংসের দুপিস তিনি খেতে পারেন। প্রবীণ শ্রোতা বন্ধুদের বয়সের বাদবিচার বা এইরকম ক্রনিক ডিজিজগুলোর বাদবিচার যদি আমি আলমলেও নেই, সেক্ষেত্রে আমি বলবো রেড মিট পরিহার করতে, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস আসলে প্রতিদিনের এই চাহিদা না থাকাই ভালো, সেটা মাসে একদিন হতে পারে বা তিন মাসে একদিন হতে পারে। এবং এটাও মাথায় রাখতে হবে যে আমরা এই খাবারটা গ্রহণ করার পরে সাথে সাথে ঘুমিয়ে পড়বো না বা শুয়ে পড়বো না, আমরা বলি এই খাবারটা খাওয়ার পরে কমপক্ষে 20 মিনিট একটু হাঁটাচলা করতে, একটু বসে থাকতে। এরপরে আসে সন্ধ্যার একটি খাবার, এটাকে আমরা ইভিনিং মিল বলি। ইভিনিং মিলটা অনেকেই আসলে ঠিকরকম গুরুত্ব দেন না, কিন্তু আমি আবারও বলছি ইভিনিং মিল এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা অনেক সময় সেডেন্টারি লাইফের কারণে শরীরের একটি পুষ্টির চাহিদা তৈরি হয়, সেই পুষ্টির চাহিদা পূরণ করার জন্য একটি ইভিনিং মিল প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ। ইভিনিং মিলে আমরা একটি কেক রাখতে পারি যদি তার ডায়াবেটিস বা এই ধরনের কোন রোগের প্রাদুর্ভাব বা সমস্যা না থাকে, এছাড়া একটি মৌসুমি ফল অথবা একটি কলা, এটা হতে পারে একজন ইভিনিং মিল, এবং অবশ্যই এটার সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এরপর রাতের খাবার, রাতের খাবারের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে সময়। আপনাকে 9-10 মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে, রাতের খাবারটা কোনোভাবেই 11 পার করে খাওয়া যাবে না, 12 সময় খাওয়া যাবে না, এই খাবারটা শরীরে আসলে আর উপকারে লাগে না। এবং রাতের খাবারের সময়টা হচ্ছে 20 মিনিট, আপনাকে 15-20 মিনিটে এই খাবারটা কাজটা সেরে ফেলতে হবে। একইভাবে আবারও বলছি রাতের খাবার প্রচন্ডভাবে হালকা হতে হবে, রাতের খাবারটা পেট ভরে খাওয়া যাবে না, এবং রাতের খাবারটা খাবার পরে আবার সেই একইভাবে 10 মিনিটের জন্য হাঁটতে হবে। তাহলে রাতের খাবারে আমরা কি কি রাখবো? রাতের খাবারে আমরা এক কাপ পরিমাণ সাদা ভাত রাখতে পারি অথবা দেড়খানা রুটি। আমি বলছি তাদের কথা যাদের ডায়াবেটিস, প্রেশার আছে বা নেই, সবার জন্যই বলছি। একই সাথে রাতের খাবারে মাংস না থাকাই ভালো, তবে যদি মাছ থাকে 30 গ্রাম পরিমাণ, অর্থাৎ একটা মাছের পিস, যেটাকে আমরা ফ্যামিলি সাইজ পিস বলি, সেই একটি মাছ থাকা যেতে পারে। 2 কাপ পরিমাণ সবজি থাকবে এবং সালাদ থাকতে হবে। সালাদ বলতে যে আমরা অনেক ভারী কোনো আয়োজন বোঝাচ্ছি সেটা না, কিছু না থাকলে একটা শশার অর্ধেক শশা কেটে খাওয়া যেতে পারে। এবং রাতের খাবারের পরে প্রচুর পানি পান করতে হবে। রাতের খাবারে আমরা কোন রকম ফল রাখবো না, রাতের খাবারে আমরা কোন রকম চা বা এই ধরনের কোন পানীয় দ্রব্য রাখবো না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি প্রবীণদের প্রতিদিনের খাদ্য তালিকায় কি ধরনের খাবার রাখলে একটি সুষম খাদ্য তালিকা তৈরি হবে এবং আমরা নিরোগ এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারব সে বিষয়ে আমরা একটি পরিষ্কার ধারণা পেয়েছি। প্রবীণদের খাদ্য তালিকা নিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ডক্টর রাজীবের সাথে আবার পরবর্তীতে অন্য কোন আলোচনায় কথা হবে। সবাইকে ধন্যবাদ।
0: গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য ডাক্তার রাজীব দে সরকারকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, মনে রাখবেন, সুস্থ থাকার জন্য বয়স কোনো বাধা নয়। প্রয়োজন সচেতনতা, নিয়মিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক খাদ্যাভ্যাস। জীবনে দীর্ঘ পথ পেরিয়ে একজন প্রবীণ মানুষ যখন পেছন ফিরে তাকান, তখন সেখানে থাকে অসংখ্য গল্প। থাকে আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, সংগ্রাম এবং সাফল্য। আর সেই গল্পগুলো শুধু একজন মানুষের গল্প নয়, অনেক সময় তা হয়ে ওঠে একটি সময়ের গল্প। সোনালী বিকেলের এবারের আয়োজনে আমরা শুনব তেমনই একজন প্রবীণ মানুষের কথা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মোহাম্মদ দিদারুল হক রিমন।
2: বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত অনুষ্ঠান সোনালী বিকেল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে অতিথি হিসাবে আছেন আমাদের একজন পেশা, একজন কলা বিক্রেতা। আমরা ওনার সাথে কথা বলবো। কেমন আছেন?
3: সালাম আলাইকুম আর রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আসিয়া দেবীগত 30 বছর এই কাজ করি, আমি কলা বিক্রি করি। আমি ইনশাআল্লাহ আল্লাহ তাকালে আল্লাহর নিবরিতে ইনশাআল্লাহ আমি ভালো আছি। আমার দুই ছেলে, এক মেয়ে, মেয়ে বিয়ে দিলেছি। দুই ছেলে বিবাহ করে তারা গোস দাদদের প্রত্যেক সংসার। আমি আমার মা নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার নাতিন নিয়ে আমি যাবত জীবন করতে আছি।
2: আপনার মা এখনো বেঁচে আছেন, কত বয়স?
3: মার বয়সটা মার প্রায় 70 কাছাকাছি হয়ে গেছে, অত 100 হয়ে গেছে। এখন আমি আমার মার দিল তাকাইয়া আমি এই করতে আসি। আমি ওষুধ বড়ি খাইতে আসি। আমি যদি বসে থাকি আমার 1 টাকা কেউ দেওয়ার মতন নেই, যদি আমি ওষুধ খাইতে আসি।
2: ছেলে মেয়েরা তাদেরকে আপনি বড় করেছেন, তারা আপনার পাশে দাঁড়াচ্ছে
3: না? আমার পাশে তারা দাঁড়ায় নাই, আমাকে 1টা টাকা দেয় নাই। আমার প্রতি শীতকাল আসলে আমার ওরা 1.5 লক্ষ টাকা টান দেয়। আমি প্রতি বেলায় 360 টাকার ওষুধ আমি গ্রহণ করি। আজকে আমি একটা ব্যবসা করেছি, আমার 8000 টাকা এই পায়ে ব্যবসা করি।
2: এই যে আপনি আপনার নিজের ভরণ পোষণ, খাবার দাবার সবকিছু আপনি জোগাড় করেন, এই তো কলা বিক্রি করি, এটা আপনার কাছে কেমন লাগে যে আপনি এখনো আপনার পায়ে দাঁড়িয়ে আছেন?
3: ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। দেখে আমি করি, আজকে 30 বছর আমি এই রোডে
2: এই কাজটা করেন,
3: এই কাজ করতে।
2: আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি মিস করেন? তারা কি এখনো বেঁচে আছে? এরকম
3: আছে, তারা বেঁচে আছে। আমারও তারা দুঃখী সুখে দেখে বা তাদের সাথে আমার সাথে সম্পর্ক আছে, ফোনে যোগাযোগ আছে। তারা আমার সাথে খোঁজ খবর নেই, আমি তাদের সাথে খোঁজ খবর নেই, কেমন আছেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেমন আছে, শ্বশুর বাড়ি আছে, ভাড়ার বাড়ি আছে, জির বাড়ি আছে, নাতিনের বাড়ি আছে,
2: সবার সাথে যোগাযোগ আছে।
3: হ্যাঁ, সবার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ আছে। সকাল বেকাল মার সাথে তো আমি সকাল বেকাল 3 বেলা আমি কথা বলি। আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া, আমার মা যে আছে দিনের পৃথিবীতে বাঁচিয়া, মা আছে, আমার মধু আছে। বাবার মর্যাদা পাই না, বাবা মারা গেছে সংগ্রামের আগে, বাবার মর্যাদা পাই না। এখন আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখে, এটা টুকটাক ব্যবসা বাণিজ্য করে নিজে চললাম। পরিবার আছে, নাতিন নাইনাত করে আছে। এদিনের দিল টাকাইয়া, এদিনের দোয়ায় আমারে আল্লাহ চালাইতে আছে, আমি পালতে আছি, চলতে আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায়।
2: আপনি খুবই সন্তুষ্ট আপনার এই এই জীবনে যে আপনি এই বয়সে এসেও আপনি নিজের কাজটা নিজে করছেন, কলা বিক্রি করছেন, হিসেব কিতাব সবকিছু রাখছেন। আপনার জীবনে আর কোনো চাওয়া পাওয়া আছে?
3: চাওয়া আর কি, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে কোনো জিনিস অভাব নাই। চায়াম কি আর পায়াম, আল্লাহ তো চালাইতে আছে। আল্লাহ যদি আমারে না চালাইতো তাহলে আমি কি চলতে পারতাম? কলা বিক্রি করতে আনতে আসি, নিতে আসি, বিক্রি করতে আসি, মাহাজুনগর টাকা পয়সা দিতে আসি, খাইতে আসি, চলতে আসি, কোনো ধরাবাধ্য নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায়।
2: চমৎকার শ্রোতা, যারা আপনারা শুনছেন আজকের আমাদের অতিথি, তার জীবনের এই পড়ন্ত বিকেলে এসেও তিনি দিব্যি তার নিজের অর্থনৈতিক ভাবে তিনি স্বাবলম্বী, শারীরিক ভাবেও তিনি ভালো আছেন এবং মানসিক ভাবেও অনেক বেশি হ্যাপি আছেন। তিনি এখনো তার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে তিনি যোগাযোগটা রাখছেন। আসলে আমাদের জীবনের এই পড়ন্ত বিকেলে এসেও যদি আমরা এইভাবে ভালো থাকতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন অনেক সুখময় হবে।
0: শ্র শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই সোনালী বিকেলের শেষ মুহূর্তগুলো ভরে উঠুক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টির সুরে। আমারই পথ চাওয়াতেই আনন্দ।

প্রিয় শ্রোতা, জীবন আসলে ঋতুর মতোই, কখনো বর্ষার মেঘ, কখনো শরতের আকাশ, কখনো ঝড়, আবার কখনো শান্ত বিকেল। আর জীবনের সেই শান্ত বিকেলের নামই যেন সোনালী বিকেল। যারা জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আজ আমাদের পাশে আছেন, তাঁদের ভালোবাসা, সম্মান ও যত্ন করা আমাদের দায়িত্ব। তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, তাঁদের কথা মন দিয়ে শোনা এবং তাঁদের একাকিত্বের সময়ে পাশে দাঁড়ানো, এটুকুই হতে পারে আমাদের আন্তরিক ভালোবাসার প্রকাশ। শরতের নীল আকাশের মতো নির্মল হোক তাঁদের প্রতিটি দিন, কাশফুলের দোলার মতো কোমল হোক তাঁদের জীবন, আর পরিবারের ভালোবাসায় ভরে উঠুক তাঁদের প্রতিটি সকাল, প্রতিটি বিকেল। আজকের সোনালী বিকেলে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি উম্মে হাবিবা হিমি, সম্পাদনা করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা সবাইকে এই শরতের চমৎকার সময়ে, যখন সাদা মেঘের ভেলা আকাশ জুড়ে আর কাশফুলের দোলা নদীর পার জুড়ে, এমন শুভ্রতার সময়, উদ্ভাসিত আলোকিত সময়ে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এপালার একজন থেকে, যারা রয়েছে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে। উপস্থাপনে রয়েছে আমরা কজন, জুবায়ের আল মাহমুদ, জান্নাতুল ফেরদৌসী লিজা এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, নাসরিন আক্তার, হাফিজা আক্তার ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে শুনবেন আধুনিক গান। শিল্পী আসমা বেগম প্রথম গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আলী হোসেন।

আসমা বেগমের কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানটির গীতিকার আবু ইসহাক হোসেন, সুরকার বদরুল আলম বকুল।

0: আধুনিক গান শুনলেন শিল্পী ছেলে আসমা বেগম।
1: ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ছড়ায়। সাধারণত বর্ষাকালে এর প্রকোপ বাড়ে যখন আশেপাশে জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করে। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও হাড়ে ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি ওঠা। ডেঙ্গু মারাত্মক হতে পারে, তবে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এই রোগ এড়ানো সম্ভব। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কিন্তু কিছু করণীয় রয়েছে ডেঙ্গু প্রতিরোধে এবং প্রতিকারে। যেমন ক্লাসরুমে ও স্কুল চত্বরে কোথাও পানি জমে আছে কিনা সেটা খেয়াল রাখা, সপ্তাহে অন্তত একদিন স্কুলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা, ফুলের টব, পানির ড্রাম, কুলার বা ছাদে জমে থাকা পানি সরিয়ে ফেলা, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সচেতনতা ছড়ানো, পুরো দেহ ঢেকে রাখা পোশাক পরা বা পায়ে মোজা পরিধান করা এবং প্রয়োজনে মশারোধী ক্রিম ব্যবহার করতে হবে ডেঙ্গু প্রতিরোধে। প্রস্তুত বন্ধু, আমরা সচেতন থাকলে কিন্তু আমরা অবশ্যই ডেঙ্গুকে প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানটি লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লী গীতি শিল্পী মীর মোহাম্মদ জাকির হোসেন, প্রথম গানের গীতিকার এবং সুরকার কুটি মনসুর।

পল্লীগীতি শুনছেন শিল্পী মীর মোহাম্মদ জাকির হোসেন, এবারের গানটির গীতিকার এবং সুরকার সাইদুল ইসলাম চৌধুরী।

0: পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন মীর মোহাম্মদ জাকির হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। চলতি মাসের ২৫ তারিখ থেকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকত হোসেন। তিনি আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ১ কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোটা নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান সর্দার মোহাম্মদ সাকত হোসেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাইবার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক হওয়া উচিত। মন্ত্রী বলেন, রাষ্ট্র ও নাগরিকের তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে অনুসন্ধান, প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা করার সুযোগ বজায় রাখাই একটি সুষম আইনের বৈশিষ্ট্য। আজ সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ এর খসড়া নিয়ে অংশীদারদের সঙ্গে পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সামাজিক বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। তিনি বলেন, আইনটির যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকলে ইউনিয়ন পর্যায়ে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোহিঙ্গা সংকট সমাধানে সংহতি প্রকাশ, যৌথ দায়িত্ব নিশ্চিতকরণ এবং অব্যাহত রাজনৈতিক সম্পৃক্ততার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কয়েক দশক ধরে, বিশেষ করে ২০১৭ সালে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় ও সুরক্ষা দিয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক সহযোগিতাকে সুসংহত করতে হবে। আগামী ২৯শে অক্টোবর ঠাকুরগাঁও এক আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭শে সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯শে সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০শে সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিকের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং মিনাপ কাউন্টি ও কেশব দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তাৎক্ষণিকভাবে শেষ হবে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, This is Bangladesh Betar Khulna, the news read by Sanjana Khan. A preparatory meeting was held at the Shahid Altaf Auditorium of City Corporation in Khulna today on the occasion of Dengue Mosquito Eradication Day. Administrator of KCC Nazrul Islam Manju attended it as chief guest. The meeting informed that Dengue Mosquito Eradication Day will be observed every Saturday for 3 months long, began on September 12th to face the dengue outbreak. The meeting also informed that outlined plans for coordinated cleanliness drives and mosquito eradication activities across government and non-government institutions, educational establishments, hospitals, markets and residential areas. Presided over by the Executive Officer of KCC, Rajiv Ahmed, the meeting was attended, among others, by the officials of the KCC and representatives of various sectors. The Khulna City Corporation, KCC, arranged it. A preparatory meeting was held at the Gangarampur Union BNP's party office of Shalikha Upazila in Magura today on the occasion of 19th anniversary of former Prime Minister Begum Khaleda Zia's release observation from prison with due solemnity tomorrow. The meeting have taken elaborate programs to mark the day. The programs include discussion, distribution of food among orphans, special prayers at religious places of worship including mosques and temples. Joint convener of the district BNP, Barrister Mithun Roy Chaudhary, attended it as chief guest. A large number of party leaders and activities were present at the time. A coordination meeting on NGO was held at the Deputy Commissioner's Conference Room in Chuaranga today. The meeting discussed on the ongoing activities of the district's NGOs and the progress of various development projects, conveyed areas such as education, health, women and child development, poverty alleviation and social safety net programs. Presided over by Deputy Commissioner Lutfu Nahar, the meeting was attended by the representatives of different NGOs in the district and officials of concerned departments. A Guardians Gathering on Development of Quality Education was held at Amjupi Secondary School Auditorium in Meherpur Sadar Upazila today. The meeting laid emphasis on ensuring sent person attendance of students in classroom, avoiding notebooks, practicing integrity strategy and wearing school dress regularly. Presided over by the President of School Managing Committee, the meeting was attended by guardians, teachers, students and local elite. Different types of fish fries have been released on the free water bodies and ponds of Digholia Upazila Porishad at the Upazila Porishad premises in Khulna today. The fish fries included Rohit, Katol, Mrigal and Silver Carp. Member of Parliament Azizul Bari Hilal released the fish fries as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the District Fisheries Officer, Upazila Senior Fisheries Officer and officials of the concerned department were present at that time. Grant money of 1,79,000 taka were distributed among 79 poor and insolvent people at the Deputy Commissioner's Conference Room in Meherpur today. Deputy Commissioner Shilpi Rani Roy distributed the money as chief guest. The additional Deputy Commissioner General, District Administrative Officer and beneficiaries were present at the time. Sewing machines of 31 distressed women and 48 helpless and underprivileged people of cash money were distributed at the Chaulia Union Porishad's premises in Magura Sadar Upazila today. President of the Poro BNP attended it as chief guest. Presided over by the President of District Branch of the World Human Rights Foundation, the function was attended by the officials of the concerned departments. A non-government organization arranged it. A mobile court has collected 60,000 taka as fine from an enclosure in the Khanpur Bill area of Tala Sadar Upazila in Satkhira today. This fine was made in allegation for extracting sand. The Upazila Nirbahi officer conducted the drive. Dhaka Met Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, focus valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন খালিদ হোসেনের কণ্ঠে নাতে রাসুল।

0: নাতে রাসুল শুনলেন,
1: হে ইমামদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কুরআন সূরা বাকারা আয়াত 153। নিশ্চয় দান সদকা আল্লাহর গজব ও রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমাদের যে বিপদাপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরিক করিও না। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, আত্মীয় স্বজন এতিম মিসকিন নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশীদের সাথে, যারা নিকটে বসে আছে তাদের সাথে, মুসাফিরের সাথে এবং গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে, সকলের সাথেই সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকারী। আল কুরআন সূরা নিসা আয়াত 36। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
3: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। পল্লীগীতির অনুষ্ঠানে প্রথমেই শুনবেন শিল্পী শেখ আবুল বাশারের কণ্ঠে এবং গানটির কথা সাজিয়েছেন সর্দার লতিফ।

শ্রোতা বন্ধু, আপনারা পল্লীগীতি শুনছেন রাখালি অনুষ্ঠানে। এবারের পল্লীগীতিটি লিখেছেন মোহাম্মদ নুরুল ইসলাম আর কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আতিয়ার রহমান।

0: ও তার ডাগর দুটি চোখে আমি সাগর দেখি তা।
1: এবারে পল্লীগীতি শুনবেন শিরিন সুলতানার কণ্ঠে এবং গানটির গীতিকার কাসেদুজ্জামান সেলিম।

শ্রোতা বন্ধু, আপনারা পল্লীগীতি শুনছেন রাখালী অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন মোহাম্মদ শাহাবুদ্দিনের কণ্ঠে এবং গানটির গীতিকার মোহাম্মদ আবুল কাশেম।

0: আচ্ছা, এতক্ষণ শুনলেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74% এবং সন্ধে 6টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:43 এবং সূর্য অস্ত যাবে 6:08। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thundershower accompanied by temporary gusty or squally wind at many places of Rajshahi, Rongpur, Moymansingh, Khulna and Silet divisions and at few places of Dhaka, Borishal and Chattogram divisions. Meanwhile, moderate heavy rainfall may be expected at places of the country. Day and night temperature may slightly decrease all over the country. The highest temperature was recorded today at Silet 36.6 degrees Celsius and the lowest was 24 degrees Celsius at Tangail and Narayanganj. All over the country. The temperature as recorded in Dhaka today was maximum 35.6 degrees Celsius, minimum 26 degrees. Humidity at 9 a.m. was 74% and at 6 p.m. was 69%. The sun rises over Dhaka tomorrow at 5:43 a.m. and sets at 6:08 p.m. And that's all we have for weather forecast for this time.
1: Bangladesh Betar. মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা সবাই এই আহ্বানে সাড়া দিয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিকে সফল করে তুলি। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন আমরা এ বিষয়ে সবাই সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে সফল করে তুলি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গানটির শিল্পী ইসমত জেরিন ইভা এবং গীতিকার ফিরোজ খান্নুন।

0: দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পবিত্রতা ইমানের অঙ্গ, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। প্রতিদিনের ঘর গৃহস্থালি, হোটেল রেস্তোরাঁ, চিকিৎসা কেন্দ্র, অফিস আদালত সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করি। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লা পরিষ্কার রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে, ঘর বাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেকে রক্ষা করি এবং পরিবারকে সচেতন করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় নির্ধারণী অংশীদারের এক বিশেষ সভা আজ খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই, সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রকোপ কমানো সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর দেশব্যাপী একযোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করবেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক, সিপিপি স্কাউটস ও রোভার স্কাউটস সহ কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। এদিকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে তিন মাস ব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসাবে আজ খুলনা সিটি কর্পোরেশন শহীদ আলতা মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এবারে শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনাতয়নে ডেঙ্গু মশক নিধন দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় প্রধান অতিথি বক্তৃতায় বলেন,
3: আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেছি, প্রতিদিন শহরের সমস্ত হসপিটাল ল্যাবরেটরি সেন্টার থেকে আমরা তথ্য সংগ্রহ করে রোগীর সংখ্যা নির্ধারণ, রোগীর বাসস্থানকে নির্ধারণ করা এবং সেখানে তাদের সাথে কথা বলে সেই সব অঞ্চলে পরিচ্ছন্ন অভিযানকে জোরদার করা, মশক নিধন কার্যক্রম করা, এই কাজগুলি আমরা।
2: সভায় জানানো হয়, প্রতি শনিবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার ও আবাসিক এলাকায় সমন্বিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে জমে থাকা পানি ও মশার প্রজনন স্থল ধ্বংস এবং সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা চালাতে হবে। কেসিসি প্রশাসক আরো বলেন,
3: এবং প্রতিদিন আমরা
2: কেসিসি নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বন, জীববৈচিত্র ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিজ্ঞান ও নীতির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিএএডি আর্লি ক্যারিয়ার রিসার্চ সিম্পোজিয়াম ২০২৬ আজ বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম এতে প্রধান অতিথি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম গেস্ট অব অনার ছিলেন। নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডিএএডি রিসার্চ অ্যাম্বাসেডর প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাতের সভাপতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জার্মান অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনার চ্যাপ্টার চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এফিয়ার্স এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন ও ডিএএডি বাংলাদেশের রিজিওনাল অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী ও গবেষকরা এতে অংশগ্রহণ করেন। কুষ্টিয়ার 32টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আজ 26 লাখ টাকার অনুদানে চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন প্রধান অতিথি হিসাবে এইসব চেক বিতরণ করেন। ঝিনাইদহ সদর উপজেলার ঘোষশাল ইউনিয়নের মনুরিয়া বাজার থেকে বুজিতলা বাজার পর্যন্ত 3 কিলোমিটার সড়কের দুপাশে আজ প্রায় 1500টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছে চারা রোপণ করা হয়। জেলা বিএনপির সহসভাপতি প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। সুন্দরবনের বনদস্যু নানাভাই বাহিনী প্রধান জাহাঙ্গীর মোড়ল সহ 12 জন সদস্য আজ বাঘেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা নিজেদের ব্যবহৃত 13টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অন্যান্য সরঞ্জাম কোস্টগার্ডের কাছে জমা দেন। খেলার খবর, ফুটবল। মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় আজ পার্লা ছাত্র কল্যাণ ফাউন্ডেশন 2-0 গোলে আমুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: শরীর দুর্বল হয়ে গেছে না?
5: ভালো খাবার খাওয়াইতে হয়,
4: ভালো খাবার খাওয়াইতেছে, খাওয়াও নাইলে সাবধান থাকা লাগবে, আর একবার যদি হয় আরো খারাপ
5: অবস্থা।
4: অনেকে তো হওয়া লাগছে, আবার
5: রাজা বাইর না
6: না বগুড়ি শুনো, আসার সময় দেখলাম জুবাইর, বুঝছো, তুই যে কই যাও, আমি একটু ডাক্তারের কাছে যাইতে, কাল থেকে আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমি বলি জ্বর জ্বর লাগতেছে,
7: কেমন আছো সবাই? তোমরা কি হয়েছে? কি এডিস মশা?
6: ওই
7: যে কি কইলেন, কার কি ভালো ভালো সচেতন তো মানুষজন, এখন অনেক সচেতন হচ্ছে। তো চলো আমরা এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তোমার এই কথা শুনতে শুনতে কিন্তু আমি সাথে করে কাক নিয়ে এসে দেখিস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি নিয়ে এসে হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। তো উনি কিন্তু আসছেন কিন্তু আমাদের এই জলবায়ু বিভিন্ন বিষয় আদি নিয়ে আমাদের পরিবর্তন হচ্ছে একটা কথা মনে করবা। এই দেখো গরম, ঠান্ডা,
6: বৃষ্টি,
7: এই যে আমাদের যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বৃষ্টিপাতের যে একটা সমস্যা হচ্ছে, কখন কখন কোন জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে, শরতের তো একটা খেলা আছে। আর মনে করো যে ভাদ্র মাস চলতেছে, তাই না? ওই তাল পাকার জন্য তো একটু গরম হবি, এই দেশটা কিন্তু কৃষি প্রধান দেশ, তাই না? তো এখানে আমরা কিন্তু বিশেষ করে ওই বৃষ্টিপাতের উপরে কিন্তু একটু নির্ভর করে, তাই না? তো এখানে আমাদের কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু কৃষির উপরে নির্ভরশীল,
5: তা তো বটেই।
7: তো সেখানে এই ধরো কৃষি খাত, দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি আয়ের একটা বড় উৎস। বাংলাদেশের জলবায়ু মৌসুমি এই যে বৃষ্টিপাত যে হয় তার উপর আমরা নির্ভর করি, তাই না? সেচ দিতে একটু পয়সাও কম লাগে, সেটার জন্য চিন্তা করি। তো নদী, নালা, খাল, বিল এগুলা যদি শুকা যায় তাহলে আমার জন্য ক্ষতি না? তো
5: সেই সব বাঁচায় রাখা লাগবে,
7: সেই সব জায়গা থেকে ধরো যে এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো এগুলার জন্য কিন্তু আমাদের কৃষির উপর একটা প্রভাব পড়তেছে।
5: তাই তো,
7: তো আমাদের কিন্তু এই প্রভাবের বিষয়ে আমাদের একটু সচেতন হওয়া লাগবে, যে কখন কিভাবে কি হচ্ছে এই বিষয়টা আমরা যদি জানি নি তাহলে ভালো হয় না। তো চলো আমরা আজকে এই যে সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টির ধরন পরিবর্তন হচ্ছে তা কৃষি ক্ষেত্রে এর প্রভাব কি রকম সে বিষয়ে আমাদের আজকে জানাবেন হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। তো তোমারা যদি প্রশ্ন থাকে আর উনি একটু শুরু করুক, তারপরে এই বিষয় নিয়ে আমরা একটু বিশেষ ভাবে শুনবো। বলেন, আপনি একটু প্রথমে শুরু করেন একটু।
8: আসসালামু আলাইকুম। সবাই জানি যে বাংলাদেশের যে জলবায়ু, এই জলবায়ুর কিন্তু মূলত হলেও কিন্তু মৌসুমি, যে মৌসুম নির্ভর, এবং আমাদের দেশের যে কৃষি এবং এই সামগ্রিক কৃষি কিন্তু অনেকাংশেই কিন্তু কৃষির উপর নির্ভরশীল।
4: তাই তো।
8: তবে সাম্প্রতিক বছরগুলোতে এই জলবায়ু পরিবর্তন জনিত কারণে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা পরিলক্ষিত করি, হ্যাঁ, তো এই কারণে কিন্তু আমাদের দেশেরও এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের যে একটা ধরনের যে একটা স্বাভাবিকতা ছিল পূর্বের তুলনায় সেটাও কিন্তু কিছুটা পরিবর্তিত হচ্ছে।
4: এবং এই পরিবর্তনগুলো ভাই কি কি এটা না কন্ত এটা না বুঝিকন
8: যে আসলে আমাদের দেশের যে আমরা যেটা বলি যে বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন, আমরা জানি যে আমাদের বর্ষাকাল হলো জুন থেকে সেপ্টেম্বর, অর্থাৎ সারা বছরের চার মাস হলো বর্ষাকাল। এই বর্ষাকালেই কিন্তু বাংলাদেশের কিন্তু 72% বৃষ্টিপাত, মানে 72% বৃষ্টিপাত কিন্তু এই বর্ষাকালেই সংঘটিত হয়, অর্থাৎ এই মৌসুমি এই বর্ষা মৌসুমে।
7: অর্থাৎ সারা বছরে যত বৃষ্টিপাত হয় তার 72% হচ্ছে এই
8: বর্ষাকালেই হয়,
5: মানে চার ভাগের তিন ভাগ।
8: জি জি। এরপরে অন্যান্য সময় হয়, তবে সবচেয়ে কম হয় শীতকালে, এটা খুবই সামান্য পরিমাণে। তবে এই যে বৃষ্টিপাত হচ্ছে এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কিন্তু এই বৃষ্টিপাতের সময়, তীব্রতা, স্থায়িত্ব, এগুলো কিন্তু বিভিন্ন বাংলাদেশের অঞ্চল ভেদেও কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন এই পরিবর্তনগুলোর অন্যতম হলো যে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো বৃষ্টি বর্ষাকালেও আমরা দেখি যে দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ্টিহীন থেকে যাচ্ছে, আবার দেখা যায় এই যে বৃষ্টিপাতের যে একটা বন্টনের পরিবর্তন এটাও আমরা পরিলক্ষিত করি, আবার কখনো কখনো আমরা খুবই ভারী বর্ষণ দেখি, কয়েকদিন ধরে একটানা বর্ষণ দেখি, এই সকল কারণে যেটা হয় আমাদের কিন্তু
4: ওই যে ভাই আসলে আগের মতো স্বাভাবিক নাই, তাই না ভাই?
8: জি, আমাদের কিছুটা পরিবর্তন আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি।
7: তারপরে কি আর কিছু বলবো নাকি?
6: ও যে বৃষ্টির ধরন পরিবর্তন কৃষি ক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করে, এটা কৃষির উপরে কি প্রভাব
8: পড়ে? আমরা আগেই বলেছি বা আমরা সবাই জানি যে আমাদের দেশে কৃষি কিন্তু বৃষ্টিপাত নির্ভর, তো এই বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনও কিন্তু কৃষি ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যেমন ফসল উৎপাদন কিন্তু ব্যাহত হয়, বৃষ্টিপাতের সময় পরিমাণ অনিশ্চিত হলে কৃষক কিন্তু সঠিক সময়ে বীজ বপন, চারা রোপণ, ফসল কাটার পরিকল্পনা করতে পারে না, ফলে অতিরিক্ত বৃষ্টি যেমন ফসল নষ্ট করে তেমনি দীর্ঘ বৃষ্টিহীনতাও কিন্তু ফলন হ্রাস করাতে পারে। আবার দেখা যায় এর কারণে বন্যা, জলবদ্ধতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ অল্প সময় যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় এটা কৃষি জমিতে জমে যায়, ফলে ধান, শাকসবজি, অন্যান্য ফসলের শিকড় কিন্তু দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শিকড় পচে যেতে পারে এবং অনেক সময় সম্পূর্ণ ফসলও কিন্তু নষ্ট হয়ে যায়। আবার অতিবৃষ্টি জলাবদ্ধতা মাটির ক্ষয় এবং লবণাক্ততার যে ঝুঁকি এটা কিন্তু বাড়াতে পারে, এই লবণাক্ততার কারণে কিন্তু ফলন অনেকাংশে হ্রাস পেতে পারে। আরেকটা যেটা হয় যে বর্ষার মধ্যে আমরা অনেক সময় দেখি যে বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হয় না, তখন কিন্তু দেখা যায় বর্ষার মধ্যে কৃষকদেরকে সেচের উপরে অনেকাংশে নির্ভর করতে হয়, ফলে কিন্তু তার উৎপাদন খরচ বেড়ে যায়। আরেকটা হয় যে বৃষ্টিপাতের পরিবর্তনের সাথে সাথে যেটা হয় এই যে ধরন পরিবর্তন হচ্ছে এর ফলে কিন্তু আসলে তাপমাত্রার বৃদ্ধি হয়, খরা, জলবদ্ধতা, লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে, এর ফলে কিন্তু বিভিন্ন শস্যর উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যেটা হয় যে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু মাটির ক্ষয় হতে পারে, মাটির উপরের যে উর্বর অংশ সেটা কিন্তু ক্ষয় হওয়ার ফলে এর সামগ্রিক যে কৃষি উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হতে পারে। মাটির উপরিভাগের যে উর্বর যে স্তর থাকে সেটা কিন্তু ধুয়ে যেতে পারে, ফলে সার্বিকভাবে ফসলের ফলনে কিন্তু ব্যাহত প্রভাব ফেলে।
5: মেমন ভাই, তাইলে এই সময়ে আমাকে তাহলে কি করণ লাগবে চাষাবাদের জন্য?
8: আসলে নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই কিন্তু আমাদের কৃষক ভাইরা সারা বছর ব্যাপী ফসল উৎপাদন করে যাচ্ছে, যেটা কিন্তু সামগ্রিক উন্নতির জন্য, দেশের সামগ্রিক উন্নতির জন্য কৃষক ভাইদের কিন্তু অবদান অনস্বীকার্য। আসলে এই যে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন, এই কারণে আমাদের কৃষিকে আরো কিন্তু জলবায়ু সহনশীল করে তুলতে হবে। অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগ যে সাম্প্রতিককালে সংঘটিত হচ্ছে, এই দুর্যোগের সাথে অভিযোজন করে কৃষি উৎপাদন বাড়াতে হবে। অর্থাৎ জলবদ্ধতা ও খরা সহনশীল যে ফসলের জাত আছে, এগুলো উদ্ভাবনে আমাদের মনোযোগী হতে হবে এবং সম্প্রসারণ করতে হবে। তার আরেকটা হলো যে স্বল্পমেয়াদী এবং দ্রুত বর্ধনশীল যে ফসলের জাত, এটা আমাদের ব্যবহার করতে হবে। কৃষক ভাইদের স্থানীয় এবং সময়োপযোগী যে আবহাওয়ার তথ্য, এটাও কিন্তু তাদেরকে সরবরাহ করতে হবে। সেই সাথে আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে বপন এবং ফসলের বপন এবং রোপণের সময় নির্ধারণ করতে হবে। অর্থাৎ কৃষক ভাইদেরকে আবহাওয়ার পূর্বাভাসের শোনার প্রতি, জানার প্রতি কিন্তু মনোযোগী হতে হবে। আরেকটা হলো যে কৃষি জমিতে যে উন্নত নিষ্কাশন ব্যবস্থা, এটা কিন্তু, অর্থাৎ যাতে কোনোভাবে জলাবদ্ধতা তৈরি না হয়, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে কৃষক ভাইদের। আর বৃষ্টির পানির সংরক্ষণের ব্যবস্থা করতে হবে কখনো কখনো, আর উন্নত সেচ ব্যবস্থার চালু রাখতে হবে। আরেকটা যেটা হলো যে আমাদের একই ফসল বারে বারে জমিতে আমরা উৎপাদন না করে ফসলের বৈচিত্র্যতা কিভাবে বৃদ্ধি করানো যায়, সেই বিষয়ে আমাদের কৃষক ভাইদের আরও সজাগ হতে হবে। আর উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সেখানে কিন্তু লবণাক্ততা সহনশীল জাত উৎপাদন করতে হবে। আর ওই সকল এলাকায় ভাসমান বা উঁচু বেডে কিন্তু ফসল চাষ করা যায়, সেই দিকটাও কৃষক ভাইদের নজর দিতে হবে। এই জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বৃষ্টিপাত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কখনো অতিবৃষ্টি, বন্যা, আবার কখনো দীর্ঘ বৃষ্টিহীনতা ও খরা, উভয় কিন্তু কৃষি উৎপাদনকে ব্যাহত করে তুলতে পারে। এর ফলে ফসলের ফলন, কৃষকদের আয়, উৎপাদন ব্যয়, দেশের খাদ্য নিরাপত্তা প্রভাবিত হতে পারে। তাই জলবায়ু সহনশীল জাত, উন্নত পানি ব্যবস্থাপনা, আবহাওয়া পূর্বাভাস ভিত্তিক কৃষি এবং ফসলের বহুমুখীকরণ বাংলাদেশের কৃষিকে ভবিষ্যতের জলবায়ু ঝুঁকি থেকে সুরক্ষিত করবে বলে আশা করি।
5: ধন্যবাদ।
8: কৃষক ভাইরা হলো জাতীয় বীর।
7: তো চলো আমরা মেহমান ভাই আর সেই সাথে আমরা সবাই মিলে গান শুনি। আপনারা যারা বেতার যন্ত্রের সামনে বসে আছেন, আপনারা কিন্তু দূরে যাবেন না, আপনারা গানটা শোনেন, খুব মজার গান। আরে মিষ্টি কুমড়া নিয়ে গান শুনি তাহলে। শিল্পী তানজিম লতা, গীতিকার মোজাম্মেল হক পুরু, আর সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। চলো সবাই মিলে শুনি।
5: আচ্ছা।

0: গানটা কেমন লাগলো? গানের পরে চলো আমরা আরেকটা বিষয় জানি নি, তা হচ্ছে ঢেঁড়সের ওই যে রোগ বালাই হয় না, এই ঢেঁড়সের রোগ বালাইকে কি এবং এর প্রতিকার কেমনে কি হবে, এই বিষয়ে এখন আমাদের জানাচ্ছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আর তাকে প্রশ্ন বা এই নিয়ে আলোচনা করতেছেন মোহাম্মদ শাহিনুর রহমান। চলো এটা শুনে নিই।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা সবাই নানান ধরনের সবজি গ্রহণ করে থাকি। এ সকল সবজি আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সবজি হচ্ছে ঢেঁড়স। আজ আমরা জানব ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজাবিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছ থেকে প্রথমেই আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগ সমূহ কি কি।
2: বিভিন্ন ধরনের পোকার আক্রমণে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রোগ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর রোগসমূহ হচ্ছে হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগ, ঢোলে পড়া রোগ, ঢেঁড়সের পাতায় দাগ রোগ, ঢেঁড়সের গোড়া এবং কাণ্ড পচা রোগ এবং ঢেঁড়সের শিকড় গেট রোগ। এই ধরনের এই রোগগুলো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ঢেঁড়সের জন্য।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ঢেঁড়সের ক্ষতিকর রোগসমূহ ঢেঁড়সের ফলনে কতটা ক্ষতি সাধন করে।
2: আমরা জানি ঢেঁড়স একটি গ্রীষ্মকালীন সবজি, কিন্তু গ্রীষ্মকালীন সবজি হলেও কিন্তু ঢেঁড়স সারা বছরই চাষ করা সম্ভব। যেগুলো হাইব্রিড জাত আছে সেগুলো কিন্তু আমরা সারা বছরই চাষ করতে পারি। এর ফলে আমাদের কৃষকগণ সারা বছরই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। এছাড়াও কিন্তু ঢেঁড়সে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানগুলো ঢেঁড়সে রয়েছে। অর্থাৎ ঢেঁড়সে কিন্তু কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের শারীরিক উপকারিতাও আছে। কিন্তু এই ঢেঁড়সে অনেক ক্ষতিকারক পোকাগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যার ফলে কিন্তু ঢেঁড়সের ফলন প্রায় 96% পর্যন্ত কমে যায়। তাই এই রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ঢেঁড়সের ফলন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব।
1: এই সকল রোগ বালাইয়ের কারণে আপনি যেটি বললেন যে প্রায় 96% পর্যন্ত উৎপাদন কমে যায়, আমরা সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব যে কি কি পদ্ধতিতে ঢেঁড়সের রোগ নিয়ন্ত্রণ করা যায়।
2: আমাদের কৃষক ভাইয়েরা যেটা করে, শুরুতেই কিন্তু রোগ নিরাময়ের জন্য রাসায়নিক ব্যবস্থায় চলে যায়। কিন্তু আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা জৈব নিয়ন্ত্রণে যাব এবং সবশেষ ব্যবস্থা হিসেবে আমরা কৃষক ভাইদের রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে উৎসাহিত করব।
1: ঢেঁড়সের উল্লেখযোগ্য ক্ষতিকারক রোগ সমূহ কিভাবে আমরা দমন করতে পারি সে সম্পর্কে যদি আমাদের কৃষিজীবী ভাই বোনদের কিছু জানান।
2: আমি আগেই বলেছি সবচেয়ে ক্ষতিকর রোগ সমূহ, পাঁচটি রোগের নাম বলেছি, এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ঢেঁড়সের হলুদ শিরা বা মোজাইক ভাইরাস রোগটা। এই রোগটা মূলত একটি ভাইরাল রোগ। এটি আমরা জানি ভাইরাস কোনো না কোনো বাহকের দ্বারা সংক্রমিত হয়। এক্ষেত্রে সাদা মাছি নামক এক ধরনের পোকার মাধ্যমে এই রোগটি সংক্রমিত হয়। আর এই রোগটা যদি হয় ঢেঁড়সের ক্ষেত্রে, প্রাথমিক পর্যায়ে প্রায় 96% পর্যন্ত ফলন কমে যেতে পারে। তাই এর দমনের জন্য আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিই তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমাদের কৃষক ভাইয়েরা বাড়ি ঢেঁড়স এক নির্বাচন করতে পারেন। এছাড়াও আমরা গ্রীষ্ম মৌসুমে রোপণ এড়িয়ে চলতে পারি, কারণ ওই গ্রীষ্ম মৌসুমে যে বাহক পোকাটা আছে সাদা মাছি, এর সংক্রমণটা বেশি থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে কোনো কোনো গাছ হলুদ শিরা মানে রূপ ধারণ করেছে, তখন আমরা সেই গাছটা পুঁতে ফেলতে পারি মাটিতে। আর যদি আমি জৈব নিয়ন্ত্রণের কথা বলি, সেক্ষেত্রে আদা রসুন বা হচ্ছে মরিচের রসটা স্প্রে করতে পারি আমরা ঢেঁড়সের গাছে। এছাড়া তার সর্বশেষ আমরা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে পারি, সেক্ষেত্রে আমরা অনুমোদিত কীটনাশক যেগুলো রয়েছে যেমন ম্যালাথিয়ন বা সুমিথিয়ন, এই ধরনের ওষুধগুলো কৃষকরা নির্দিষ্ট হারে সংক্রমিত গাছে প্রয়োগ করতে পারেন। এরপরে যে ক্ষতিকর রোগটা রয়েছে ঢেঁড়সের ক্ষেত্রে সেটা হচ্ছে ঢেঁড়সের পাতায় দাগ রোগ। ছত্রাকের আক্রমণের কারণে মূলত এই রোগটি হয়ে থাকে। এই রোগটা আমরা বুঝতে পারবো যখন পাতা বিভিন্ন আয়তনের গোলাকার বাদামি ধরনের দাগ দেখতে পাব। এছাড়াও কিন্তু পাতা নিচের দিকেও ঘন কালো গুড়ার আস্তরণ যদি দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারব এক্ষেত্রে ঢেঁড়সের পাতায় দাগ রোগটা হয়েছে কোন ছত্রাকের আক্রমণে। এই ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা ভালো বীজ ব্যবহার করব এবং চারা থেকে চারার যথেষ্ট দূরত্ব রাখব যেন পাতা সহজেই শুকিয়ে যেতে পারে। এছাড়াও আমরা নিয়মিত জমি পরীক্ষা করব, আগাছা ব্যবস্থাপনা করব, আর যদি আমরা আক্রান্ত গাছ দেখি সেক্ষেত্রে আমরা মূল সহ সেটা তুলে ফেলব। এছাড়াও রোগ প্রতিরোধী জাত যেমন আগেও বলেছি বাড়ি ঢেঁড়স এক, এটা আমরা লাগাতে পারি। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আবারও রাসায়নিক নিয়ন্ত্রণের দিকে আমাদের কৃষক ভাইরা যেতে পারেন। এক্ষেত্রে অনুমোদিত কীটনাশক আছে হচ্ছে কার্বানডাজিম এবং ম্যানকোজেব, এই ধরনের কীটনাশক আমাদের কৃষক ভাইরা নির্দিষ্ট হারে প্রয়োগ করতে পারে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য রোগ আছে, সেটা হচ্ছে ঢোলে পড়া রোগ। এই ঢোলে পড়া রোগ এটাও ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আমরা বুঝতে পারব যখন গাছ হলুদ বর্ণ ধারণ করবে এবং খাটো হয়ে যাবে, পাতাটা গাছটা নেতিয়ে যাবে, এটাকে তাই অনেক সময় কিন্তু ঝিমিয়ে পড়া রোগও বলা হয়। আর এক্ষেত্রে আরেকটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে মূল বা কাণ্ড লম্বালম্বী ভাবে কাটলে ভেতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আর যখন রোগের প্রকোপ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো কাণ্ডটাই কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রেও আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা গ্রীষ্মকালে গভীর চাষ দিতে পারি, জমিতে চুন প্রয়োগ করতে পারি, ফসলের পরিত্যক্ত অংশ আমরা পুড়িয়ে ফেলতে পারি। পরবর্তীতে আমরা রাসায়নিক ব্যবস্থার দিকে যেতে পারি, আমরা অনুমোদিত ছত্রাকনাশক যেমন হচ্ছে কার্বানডাজিম, এগুলোর মাধ্যমে আমরা রাসায়নিকভাবে রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারি।
1: আপনাকে অশেষ ধন্যবাদ ঢেঁড়সের রোগ ও তার প্রতিকার সম্পর্কে মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য।

0: বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলাপানে লেগে পেয়ারা আনলা।
1: আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না,
0: তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা।
2: অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়েও নিজেকে চলতে হয় রানুর মা।
1: আরে মাস্টার ভাই আসেন আসেন আসেন।
2: এই পেয়ারা কেনার কথা মুমিনরে আমি কইছিলাম।
0: আপনি কইছেন?
2: ও কইছি এই কারণে পেয়ারা পুষ্টিগুণে সমৃদ্ধ, খেলে শরীরের জন্য প্রচুর লাভ, সব বয়সী মানুষের পেয়ারা খাওয়ানো উচিত, বিশেষ করে শিশুদের।
1: তাইলে বুঝছো তো কেন পেয়ারা আনছি?
0: পেয়ারাতে এমন কি আছে বেবাকে খাইলে উপকার পাইব?
2: পেয়ারায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, আর আছে লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
1: মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলাপান কম খাওয়াইতাম, নিজেরাও বেশি খাই নাই।
2: পেয়ারায় বিশেষ পাঁচটি গুণ রয়েছে বুঝলা, এটি ডায়াবেটিকের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী, আর ক্যান্সার প্রতিরোধ করে।
0: কোন কি মাস্টার সাহেব পেয়ারার এত গুণ?
2: ও পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, রাতকানা রোগ থেকে বাঁচায়।
0: তাইলে তো পোলা পান্ডে বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত।
2: অবশ্যই খাওয়াইবা, পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
1: মাস্টার ভাই অহন দেখা পোলা পানগো বেশি বেশি পেয়ারা খাওয়ামু।
2: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন।
1: আর কি কি উপকার আছে মাস্টার ভাই?
2: পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে।
1: মাস্টার ভাই তাইলে আমরা নিজেরাই তো পেয়ারা গাছ লাগাইতে পারি।
2: এতক্ষণ একটা ভালো কথা কইছো, বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয়, এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত। কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতাছেন, সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে।
0: তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারা না লাগাও।
1: অবশ্যই লাগামু, খামু নিজের গাছের পেয়ারা, পুষ্টি পামু সারা বেলা।
2: ঠিক তাই, ঠিক কথা কইছো।
3: কি শুনলে তো?
4: শুনিয়ে তো আরো মন খারাপ হয়েছি। ওই যে আমার পেয়ারার গাছটা মরে গেছে যত্নের অভাবে।
3: যত্ন আপনি না করলে পারে কি একটা গাছ ভালো হয়?
5: আমি ভাই কয়টা বেশিও গামলা কিরা পাঠাই।
3: আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমারে একটা জিনিস খেয়াল করতে হবে যে পেয়ারা কিন্তু ভালো করে খাতি হবি, লাগায় খাতি হবি, নিজের ডা নিজে লাগাও। আমারে কিন্তু মনে রাখতে হবে যে বৃক্ষ মানে গাছ হচ্ছে কি অক্সিজেন ফ্যাক্টরি, এক একটা গাছ লাগাও নিজের জন্য অন্যের জন্য, এটা মনে রাখতে হবে। আর

0: পরিষ্কার-পরিচ্ছন্ন করো, ওই ছোট বিয়ার মতন কিন্তু ডিস্টার্ব করো না অন্য অন্যদেরকে, বুঝতে পারিছো? এই ব্যাপারটা হইলো যে নিজে ভালো থাকো, অন্যকেও ভালো রাখো, এই প্রতিজ্ঞা করে চলো আজকের মতো উঠা
1: যায়।
0: যাওয়ার আগে জানাই দেই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো আজকের মতো উঠা যায়।

আসসালামু আলাইকুম। সেনা নৌ অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। প্রথম গানের শিল্পী আবু বকর সিদ্দিক, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: তোমরা গর্ব অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট এবং দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে এশা নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান কর সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশার নামাজের আজানের পরে আমরা আবারও ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবারের গানের শিল্পী অপু আমান, গীতিকার হাসান হাফিজ আর সুর করেছেন মিল্টন খন্দকার।

আপনারা দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের গানটির শিল্পী নাসরিন আক্তার বিউটি, গানটির গীতিকার খন্দকার ওয়াহিদুল আলম, সুরকার কাজী দেলওয়ার হোসেন।

এবারে গানটির শিল্পী রাবিয়া আক্তার সেতু, গানটির গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার দীপক কুমার দে।

0: এই গানটির সাথে শেষ হলো দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মেঠুসুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কালিস কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই সময় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। 13 সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এবারের এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের পর্দা নামবে। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে জাপানের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ বিদায় নিয়েছে। আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপানের কাছে 2-0 গোলে পরাজিত হয়। অপর কোয়ার্টার ফাইনালে চীন 4-0 গোলে কাজাখস্তানকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার সেমিফাইনালে জাপান স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে। জর্ডানের রাজধানী আম্মানের জেএফএ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জর্ডান অনূর্ধ্ব 17 নারী ফুটবল দলের মোকাবেলা করছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল। দুদলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি আগামী রোববার অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচ স্বাগতিক দলের বিপক্ষে নিজেদের সক্ষমতা যাচাই করার সুযোগ করে দেবে বাংলাদেশকে। এদিকে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 উইকেটে 384 রান করেছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 133 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 তৃতীয় দিনের খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আগামী সপ্তাহে স্বাগতিক ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হবে। আগামী রোববার দিল্লিতে প্রথম, 15 সেপ্টেম্বর দ্বিতীয় এবং 17 সেপ্টেম্বর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই বাংলাদেশ সময় রাত 8:00 শুরু হবে। শিশু কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আজ নরসিংদীতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে আলোক বালি পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালি পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব 3-2 গোলে ইব্রাহিম খলিল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং বিজিত দুটি দলকে পুরস্কার প্রদান করা হয়। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম আসিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতারসহ 22টি ইভেন্টে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসের অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় প্রধান কোচ টমাস ডুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে করাবে।
আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুই দলের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রেখো, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। এ থেকে বোঝা যায়, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত থেকে মানুষের জন্য বৈধ বস্তু ভক্ষণ করা যাবে, তবে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা যাবে না। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই নিবেদন করছি আলোচনা অনুষ্ঠান। আজকের বিষয়, ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয়। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা প্রতিনিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয়, ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয়। অপচয় ও অপব্যয় মানুষের মন্দ স্বভাবের অন্তর্ভুক্ত। সাধারণভাবে শব্দ দুটো একই অর্থবোধক মনে হলেও আসলে এই দুটো শব্দের অর্থ কিন্তু এক নয়। আমরা জানি অপচয় হচ্ছে বৈধ কাজে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা, যেটাকে আরবিতে বলা হয় ইসরাফ। আর অপব্যয় হচ্ছে অবৈধ কাজে ব্যয় করা, যেটাকে আরবিতে বলা হয় তাবদির। আমরা পবিত্র কোরআনে দেখেছি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলামের বিভিন্ন বিষয়গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই অপচয় এবং অপব্যয়। ব্যয়ের ক্ষেত্রে কি প্রণতা যেমন দূষণীয়, তেমনি অপচয় বা ইসরাফ এটাও দূষণীয়। সম্পদ অর্জনে যেমন আল্লাহ জাল্লা শানুহুর বিধান মেনে চলতে হয়, ঠিক তেমনি ব্যয়ের ক্ষেত্রেও আল্লাহর বিধান মেনে চলতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে দুজন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ আলোচক উপস্থিত রয়েছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সাথে আছেন মুফতি আব্দুর রহমান সিরাজি।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: আমার সাথে আরো আছেন অধ্যাপক শেখ রবিউল ইসলাম।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: ধন্যবাদ, আমরা পরিচিত হলাম দুজন প্রখ্যাত আলেমে দ্বীনের সাথে। আর গোটা অনুষ্ঠান জুড়ে আমি সঞ্চালনায় আছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে শুনি। আমি প্রথমেই মুফতি আব্দুর রহিম সিরাজির কাছে জানতে চাইব যে অপব্যয় ও অপচয় আমরা শুনলাম, এই দুটো বিষয় পরিহারে কোরআন সুন্নাহর বিধান কি, আপনি একটু সুস্পষ্টভাবে তুলে ধরুন।
3: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয় কোনটাই কাম্য নয়, বরং খাওয়া পরা পোশাক আশাক সর্বক্ষেত্রে মধ্যম পন্থাই হল উপকারী ও কল্যাণকর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি পানাহার থেকে বেঁচে থাকো, কারণ অধিক পানাহার দেহকে নষ্ট করে, রোগের জন্ম দেয় এবং কর্মে অলসতা সৃষ্টি করে। পানাহারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন কর, এটা দৈহিক সুস্থতার পক্ষে উপকারী এবং অপব্যয় থেকে মুক্ত। তিনি আরো বলেন, মানুষ ততক্ষণ ধ্বংস হয় না যতক্ষণ না সে মানসিক প্রবৃত্তিকে দ্বীনের উপর অগ্রাধিকার দান করে। রুহুল মাআনি। কুরআনে কারীমের সূরা বনী ইসরাইলের 26 নং আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আর আত্মীয় স্বজনকে দাও তাদের প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকে দাও, তবে কিছুতেই অপব্যয় করো না। অত্র আয়াতে মহান আল্লাহ প্রথমে খরচ করার নির্দেশ দানের পর অপব্যয় করতে নিষেধ করেছেন, যার মর্ম হল কৃপণ হওয়া উচিত নয়, আবার অপব্যয়ও ঠিক নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। ইবনে কাসির। সম্মানিত শ্রোতা, সূরা ফুরকানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান তথা দয়াময় আল্লাহর বান্দাদের 8টি বিশেষ গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে ষষ্ঠ গুণটি হল, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং তাদের পন্থা হয় এত দুবয়ের মধ্যবর্তী। সম্মানিত শ্রোতা, আমরা পানাহার ও পোশাক আশাক সহ বিভিন্ন ক্ষেত্রে অপচয় করি। অথচ একটি পোশাক ও একটি খাদ্য লোকমা আমাদের সামনে আসা পর্যন্ত কত মানুষের শ্রম তাতে নিয়োজিত হয়েছে, কত অসংখ্য অগণিত মানুষের হাত তাতে কাজ করেছে তা কখনো চিন্তা করি না। খাবার উচ্ছিষ্ট করে হাত ধুয়ে ফেলি, অথচ একটি লোকমা ও একটি খাদ্যকণা নষ্ট করাও অন্যায়। মুসলিম শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা ওয়াকাআত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা ফালইউমিত মা কানা বিহা মিন আযান ওয়ালইয়াকুলহা ওয়ালা ইয়াদআহা লিশশাইতান। তোমাদের কারো খাদ্য লোকমা যদি পড়ে যায়, সেটা তুলে নিবে, তাতে ক্ষতিকর কিছু লেগে থাকলে পরিষ্কার করে নিয়ে খেয়ে ফেলবে, সেটা শয়তানের জন্য ফেলে রাখবে না। বুখারীর এক হাদিসে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ইজা আকালা আহাদুকুম ফালা ইয়ামসাহ ইয়াদাহু হাত্তা ইয়ালআকাহা আও ইউলইকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ খানা খায়, সে যেন তার হাত ধৌত না করে যতক্ষণ না সে তার আঙ্গুল চেটে খায় বা কাউকে খাওয়ায়। তাই আসুন আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি এবং অপচয় ও অপব্যয় থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ধন্যবাদ মুফতি আব্দুর রহিম সিরাজিকে। অপচয় ও অপব্যয় পরিহারে কোরআন সুন্নাহর বিধান আমাদের সামনে উপস্থাপন করলেন। আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসেবে তাকেই অভিহিত করেছেন যিনি কৃপণতাও করে না আবার অপচয়ও করে না, বরং এত দুভয়ের মাঝামাঝি থাকেন। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অপচয়কারীকে নিন্দা করে বলছেন যে তিনি অপচয়কারীকে ভালোবাসেন না এবং পছন্দ করেন না। এবং কোরআনে এসেছে আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা আহার করো পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তো এই সমস্ত আয়াতে কারিমা থেকে আমরা অপচয় এবং অপব্যয় সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি। এখন আমাদের সামনে অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম আলোচনা করবেন যে অপচয় রোধে ইসলামের নির্দেশনা কি।
4: ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইসলামের দৃষ্টিতে অপচয় গ্রহণযোগ্য নয়। অপচয় শুধু ইসলামে কেন, কোথাও কোন দৃষ্টিতে অপচয় গ্রহণযোগ্য নয়। অপচয় অর্থ নষ্ট, লস, ক্ষতি, অলাভ, যাতে কোনো কল্যাণ নেই। মানব জীবনের প্রায় সব স্তরে কম বেশি দেখা যায় অপচয় হচ্ছে। এ সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই আর তারা তাদের প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাইল 27 আয়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি তোমরা খানার পাত্র পরিষ্কার রূপে খেয়ে ফেল, শয়তানের জন্য রেখে দিও না। আবু দাউদ শরীফ। সুধি শ্রোতা বন্ধুগণ, অপচয় বিভিন্ন প্রকারের বিভিন্ন পর্যায়ের হতে পারে। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক ক্ষেত্রে, পণ্য উৎপাদনের ক্ষেত্রে, সময় অপচয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলে। অপচয়ের বিষফল আমাদের ব্যক্তি জীবন থেকে পরকালীন জীবনেও কল্যাণ বয়ে আনতে পারে। যেমন যেটি মহান আল্লাহ পাক নিষেধ করেছেন, শয়তানের ভাই বলেছেন, সে কাজ আমরা করব না, করতে পারি না, অপচয় হতে দেখলে রোধ করব, পারিবারিক জীবনে, সমাজ জীবনে সচেতন হব, গুরুত্ব দান করব। আমার পোশাক আশাকের ক্ষেত্রে আমি সীমিতভাবে চলব, কেনাকাটা করব। এমনকি দেখা গেছে বিয়েশাদির ব্যাপারে অনেক পশু জবাই করে খানাপিনা পাকানো হচ্ছে, ধুমধাম করে খানা বিতরণ করা হচ্ছে, উপর থেকে কিছু কিছু নিয়ে বাকিটা ডাস্ট বক্সে ফেলা হচ্ছে। এগুলো প্রকৃতপক্ষে অপচয়, এটা আল্লাহ চান না। সুতরাং ইসলাম বলেছে যে কোনো বিষয়ে বান্দার অপচয়ের কোনো এখতিয়ার নেই। পবিত্র কোরআন পাকে ইরশাদ হচ্ছে, খাও দাও পান করো অথচ অপচয় করো না। সূরা আরাফ 31 আয়াত। আমাদের এসব কথা মাথায় রাখতে হবে। সুধী শ্রোতা বন্ধুগণ, জেনে বিস্ময় হতে হয় বিশ্ব খাদ্য সংস্থা বিশেষ সমীক্ষা চালিয়ে প্রমাণ করেছে, কৃষি খামার থেকে খানার টেবিল পর্যন্ত প্রতি বছরে 130 কোটি টন খাদ্য অপচয় হচ্ছে। এর নষ্ট অপচয় খাদ্য মোট খাদ্য যোগানের 1/3। চিন্তার বিষয়। অথচ ইসলাম বলেছে, অপচয়কারী শয়তানের ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেটের 1/3 খালি রেখে খানা খাও, অর্ধ কোনো কণা পড়ে গেলে তা উঠিয়ে খাও, দস্তরখানা বিছিয়ে সুন্নত তরিকায় খাও, এর মধ্যে আছে কল্যাণ, আছে বরকত, সুতরাং আমরা সে কাজটি করব। খানার অপচয় করার সুযোগ নেই, এটি চরম অন্যায়। অন্যদিকে দেখুন, বিবাহসাদীর ক্ষেত্রেও আমরা অপচয় করে থাকি। সুতরাং আল্লাহর সৃষ্টি মানুষ অনাহারে জীর্ণ শীর্ণ ভাবে দিন কাটাবে এটি ইসলাম বলেনি। দারিদ্র বিমোচনের জন্য নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে চলেছেন, দেশ থেকে অপচয় নির্মূল করার জন্য। ভোগ বিলাস পরিহার করে মানুষ সেবার ব্রতী হতে হবে, তাই সময় মতো সব কাজ করতে হবে। দেখুন, সময়ের অপচয় কিন্তু মারাত্মক অপচয়। সময়ের অপচয় আমাদের জীবন চলার পথকে থামিয়ে দিতে পারে। পাশ্চাত্য দেশে তাই বলা হয়, টাইম ইজ মানি, সময় সম্পদ, টাইম ইজ আ পার্ট অফ মডার্ন সিভিলাইজেশন, সময় হল আধুনিক উন্নয়নের অংশ। সুতরাং আমরা সে সময়কে মূল্য দিয়ে চলব আমাদের জীবন চলার পথে। পবিত্র ইসলাম বলেছে, সময় মতো যৌবন থাকতে আল্লাহর ইবাদত করো, অপচয় করো না, সময় নষ্ট করো না, সময় মতো নামাজ পড়ো, সময় মতো রোজা, দান, সাদকা, ভালো কাজ করো, সময় মতো বিবাহ শাদী করে সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলো, সময় মতো ফল উৎপাদন করে দেশের কল্যাণ কাজ করো। সুতরাং আমরা সে কাজটি করব। মহান আল্লাহ পাক আমাদের তৌফিক ইনায়াত করুন।
2: ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলামকে। অত্যন্ত চমৎকার ভাবে অপচয় রোধে ইসলামের নির্দেশনা আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি আমাদের দেশ এবং বর্তমান পৃথিবীর গবেষকরা সুপেয় পানির ক্রমবর্ধমান অভাব এবং দূষিত পানির ক্রমবৃদ্ধির নিয়ে শঙ্কিত। অথচ এসবের মূলে রয়েছে দৈনন্দিন জীবনে পানির ব্যবহারে আমাদের অপচয় এবং উদাসীনতা। শুধু তাই নয়, আমরা বিদ্যুৎ, গ্যাস, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব বস্তুতেই আমরা অপচয় করে যাচ্ছি। বিদ্যুৎ, গ্যাসের অপব্যবহারও আমাদের একটি মারাত্মক ব্যাধি। আর খাদ্য অপচয় করা তো আমরা নিয়মিত ফ্যাশন বানিয়ে নিয়েছি। যেখানে দুমুঠো দানা পানির জন্য বিশ্বের কোটি কোটি মানুষ প্রাণ বিলীন করে দিচ্ছে, সেখানে আমরা স্বজাতির শত কোটি মানুষ প্রতিনিয়ত অপচয় করে যাচ্ছি। আমরা যেন এই সকল অপচয় এবং অপব্যয় রোধে সোচ্চার হই, কোরআন এবং সুন্না মোতাবেক জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রিয় বন্ধুরা, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারে ব্যবস্থা নেয়া। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সেবা নিন, সুস্থ থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। প্রিয় বন্ধুরা, গান শুনতে কার না ভালো লাগে? বন্ধুরা, চলুন না ঘুরে আসি সুরের ভুবনে। শোনাব জনসংখ্যা বিষয়ক গান। গানে শিল্পী জিনাত রেহানা, গানে কথা লিখেছেন গোলাম সরোয়ার শলোক, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

0: বন্ধুশ্রোতা, এবার উচ্চারণ করছি শেষের কথাগুলো। অনুষ্ঠানে গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং সুখী সংসার প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত। এসআরবি বিল 2026 ও এপিবিএন বিল 2026 জাতীয় সংসদে পাশ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধী সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত 25। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় অধিবেশনের বৈঠকে সমাপনী ভাষণ দেন। এ সময় তিনি বলেন,
2: এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই এবং পরিকল্পনা গ্রহণ করার সাথে সাথে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, যাতে করে এই সমস্যাগুলোকে মোকাবেলা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, যাতে করে জনজীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা বিধান করতে পারে, এবং এই সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে পরিশ্রম করছে। মাননীয় স্পিকার,
0: প্রধানমন্ত্রী আরও বলেন,
2: জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে, যেটি গ্যাস বা বিদ্যুতের, সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং জাতিকে অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের, বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হব। মাননীয় স্পিকার,
0: এর আগে সংসদের বৈঠক আজ বিকেলে পুনরায় বসে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ এক প্রশ্নের জবাবে সংসদে জানান, বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হবে। তিনি বলেন, শুধুমাত্র পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন সে লক্ষ্যে পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন বিল 2026ও পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়ান, পার্বত্য ব্যাটেলিয়ান, বিমানবন্দর ব্যাটেলিয়ান ও সরকার নির্ধারিত অন্য যেকোনো ব্যাটেলিয়ান থাকবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদককে প্রভাব প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবাজ যত প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের

0: মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। এদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি বলেন, কৃষ্টি, সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার কারণে দেশে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না।
1: আমাদের মূল টার্গেটটা হলো সোশ্যাল হারমনি, স্টপ করাপ্টিং পাবলিক মোরাল। এই যে আমরা ইদানিংকালে দেখছি ফেসবুক বলেন বা সব জায়গাতে বলেন যে একটা গালিগালাজের ইন নেম অফ ডেমোক্রেসি বা যা যা হচ্ছে, তো এই জিনিসগুলিকে আমরা কিভাবে আইনের মধ্যে আনতে পারি, এট দ্য সেম টাইম আমরা কিভাবে এক্সপ্রেস মানে মিডিয়ার যে ফ্রিডম সেটাকে রেসপেক্ট করতে পারি, দুটো যদি কোনোভাবেও না ম্যাচ করে, মানে কোনোভাবে কনফ্লিক্ট না করে, এই ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি।
0: এর আগে কনসালটেশন সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, সাইবার সুরক্ষা সংশোধন আইন চূড়ান্ত করার আগে তথ্য প্রকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সুরক্ষার স্বার্থে গণমাধ্যমের সাথে সরাসরি সংলাপ ও মতামত নেওয়া অপরিহার্য। কনসালটেশন সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সামাজিক ভারসাম্য বজায় রাখতে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন প্রয়োজন। আইনটি যেন অপব্যবহার না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজালা। চলতি মাসের 25 তারিখ থেকে সারাদেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে ইতোমধ্যে মন্ত্রণালয় 1 কোটিরও বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু রাজধানী নয়, সারা দেশে এমনকি মফস্বল এলাকাতেও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি। এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
2: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাসব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
3: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
0: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রুখতে শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ওইদিন সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই অভিযানে সারাদেশে মশক নিধন ও বর্জ্য অপসারণ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ভাদ্র মাসের বৃষ্টিপাত আর জমে থাকা পানির কারণে প্রতি বছরই এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 সেপ্টেম্বর থেকে 3 মাস জুড়ে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
5: অ্যালার্মিং সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস। আমরা যে রোগী পর্যন্ত পেয়েছি এ ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে 3 মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত 3 মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন।
4: কীট বিশেষজ্ঞ ডক্টর কবিরুল আলমের মতে কেবল মশক নিধন প্রয়োগ করে ডেঙ্গু থামানো সম্ভব হবে না, এজন্য আরো প্রয়োজন নাগরিক সচেতনতা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
6: সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লার্ভ সাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
4: এই অভিযানের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। একই সাথে সচেতনতামূলক মাইকিং ও পরিদর্শন পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারি এই উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
0: ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1492 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার। কৃষি ও মৎস্য খাতে 10,000 বাংলাদেশি কর্মী নিয়োগে দুদেশের মধ্যে নতুন সমঝোতা হয়েছে। চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আগামী মাসে ঢাকায় আসছেন ওমানের বিশেষ প্রতিনিধি দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের জন্য ওমানের শ্রমবাজার খুলতে যাচ্ছে। নতুন সমঝোতায় দেশটির কৃষি ও মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগ পাবেন 10,000 বাংলাদেশি। চুক্তি অনুযায়ী 5,000 কর্মী নিয়োগ করবেন কৃষি খাতে আর বাকি 5,000 কাজ করবেন মৎস্য খাতে। ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত, বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম।
10: ওমান আমাদের কাছ থেকে 5,000 কৃষক এবং 5,000 মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে এবং এগ্রিমেন্টও সই হয়েছে।
9: তবে সমঝোতা হলেও এখনই ভিসা আবেদন বা কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে না। নিয়োগের শর্ত, কর্মী নির্বাচনের নীতিমালা এবং খরচ চূড়ান্ত করতে আগামী অক্টোবরে ওমানের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরই নির্ধারিত করা হবে কর্মী বাছাই ও নিয়োগের পরবর্তী ধাপ। দক্ষ ও উপযুক্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
10: স্কিলড মাইগ্রেশনের উপর জোর দিচ্ছি, এটাই আমরা ওমানের সরকারকে আমরা তুলে ধরেছি এবং আমরা চাচ্ছি যে আরো বেশি করে দক্ষ এখান থেকে দক্ষ মানুষ যেতে পারে বাংলাদেশের, ওখানে গিয়ে কাজ করতে পারে বিভিন্ন সেক্টরে।
9: বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার দীর্ঘদিনের, তবে 2024 সালের অক্টোবর থেকে বেশিরভাগ নতুন ভিসা বন্ধ থাকায় দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ে। অনিয়ম ও ভিসা ব্যবস্থাপনার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে ওমান এই বিধিনিষেধ আরোপ করেছিল। নতুন এই সমঝোতাকে তাই শুধু 10,000 কর্মীর সুযোগ হিসেবে নয়, ওমানের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
8: স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়। তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির 31তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে। তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনর্নিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের পূর্বাঞ্চলে একটি বন্দরে বিদেশী পতাকাবাহী এক কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জন নিহত হয়েছে। কিং দাওয়ে একটি শিপইয়ার্ডে জাহাজটি রক্ষণাবেক্ষণের সময় আগুন লাগে। দুর্ঘটনাস্থল থেকে 17 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর নির্দেশ দেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এ ধরনের বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এর মধ্য দিয়ে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব এল মানদেব প্রণালীর ওপর আরও বেশি প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুথিরা জানায়, সৌদি তেল স্থাপনা ও বেসামরিক অবকাঠামোয় হামলার পর সৌদি আরব নতুন করে তাদের উপর প্রায় 40টি বিমান হামলা চালিয়েছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চল সিরিক জেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ও উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ না থাকায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটবে এবং তেলের দাম দ্রুত কমে আসবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহান্তে ভারত সফর করবেন। 12 ও 13 সেপ্টেম্বর নির্ধারিত এই সফরটি হবে 7 বছরে শি জিনপিং এর প্রথম ভারত সফর। 2020 সালে দুদেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর দুই এশীয় শক্তির মধ্যকার সম্পর্ক ক্রমশ উন্নত হয়েছে। তবে সীমান্ত বিরোধ, বাণিজ্যিক উত্তেজনা এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন চলছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 1 উইকেটে 20 রান করেছে। এর আগে বাংলাদেশ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আগামীকাল একই সময় ও একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে জাপানের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ বিদায় নিয়েছে। আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপানের কাছে 2-0 গোলে পরাজিত হয়। এদিকে অপর কোয়ার্টার ফাইনালে চীন 4-0 গোলে কাজাখস্তানকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার সেমিফাইনালে জাপান স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত। এসআরবি বিল 2026 ও এপিবিএন বিল 2026 জাতীয় সংসদে পাশ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধী সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। চীনের একটি বন্দরে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত অন্তত 25। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মইনুর রহিম, পড়ছি বদরুন নাহার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব গণতান্ত্রিক জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ পর্বে সরকার প্রধান সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন এবং সরকারের নীতি পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়ে জাতিকে অবহিত করেন। গতকাল জাতীয় সংসদে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বেও দেশের নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, নির্বাচনকালীন ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসেছে। সংসদে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, আধুনিক বিশ্বে ড্রোন প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতেই নয়, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, যোগাযোগ, সীমান্ত নজরদারি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশকে প্রযুক্তি ও আত্মনির্ভর অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনারই প্রতিফলন। একই সঙ্গে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার কথাও উল্লেখ করেন। বর্তমান বিশ্বে প্রচলিত সামরিক হুমকির পাশাপাশি সাইবার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থায় সরকারি অবকাঠামো, আর্থিক প্রতিষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার বিষয়টি সরকারের সুদূরপ্রসারী চিন্তার পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সমুদ্র সীমায় নজরদারি এবং পরিস্থিতিগত সচেতনতার বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, মৎস্য সম্পদ এবং কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র সম্পদ রক্ষা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত নজরদারি ব্যবস্থার গুরুত্ব দিন দিন বাড়ছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় সরকার এ বিষয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি গ্রহণ করেছে এবং জাতীয় নিরাপত্তাকে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচনকালীন সময় দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়ে থাকে। তিনি উল্লেখ করেন, এটি প্রচলিত সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোর অংশ। নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুমিল্লা 10 আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরের দুর্নীতির উপরে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ব্যাপারেও তার পর্যবেক্ষণ তুলে ধরে বেশ কিছু নির্দেশনা দেন। তবে প্রশ্নোত্তর পর্বকে ঘিরে সংসদে রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত তারকাচিহ্নিত 8টি প্রশ্নের সবই সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকে এসেছে। তিনি মনে করেন, বিরোধী দলের সদস্যদের আরও বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে সরকারের জবাবদিহি আরও শক্তিশালী হবে। স্পিকার বিষয়টি ভবিষ্যতে বিবেচনার আশ্বাস দেন এবং প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনুসৃত আগে এলে আগে পাবেন পদ্ধতির কথা উল্লেখ করেন। সব মিলিয়ে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বটি ছিল নীতি, নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশীয় ড্রোন উৎপাদনের পরিকল্পনা, সাইবার নিরাপত্তা জোরদার, সমুদ্র সীমায় নজরদারি বৃদ্ধি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা সংক্রান্ত বক্তব্য সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। একই সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের অংশগ্রহণ ও জবাবদিহি প্রসঙ্গে আলোচনা সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করে দিয়েছে। এ কারণে সংসদের এই প্রশ্নোত্তর পর্ব শুধু আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতি ও রাজনৈতিক চর্চার একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান, শিল্পী ফরিদা পারভিন ও আবু জাফর, এবং গানটির কথা সাজিয়েছেন আবু জাফর।

দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয়শ্রোতা বন্ধু, এরই মধ্যে শেষ হয়ে গেল মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং একই সাথে FM ব্যান্ড 80.8 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এরই মধ্যে শেষ হয়ে গেল মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং একই সাথে FM ব্যান্ড 80.8 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

দেশের গানটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক শিউলিমালা শুনবেন বেলা 2:30, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার রূপ ফজলুল করিম এবং নাটকটির প্রযোজনা করেছেন মোহাম্মদ শেখ মিজানুর রহমান। সকাল 9:35 শুনতে পাবেন মোবাইল আসক্তি বিষয়ক স্পট। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন সকাল 8:30। কল্লোল ছোটদের জন্য অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম ধর্মীয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান শুনবেন বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী শুনবেন সন্ধে 6:20। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আগামীকাল হামতনাথ শুনবেন 12:20, 12:40, বেলা 3:05, 4:35 এবং সন্ধে 6:10। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, বেলা 12:15, বিকেল 4:50, রাত 8:55 এবং 9:20। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। সকাল 9:45 শুনবেন রাগরং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী জ্যোতি ব্যানার্জি। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন ঠিক রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: এতক্ষণ অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি অনিন্দিতা বিশ্বাস, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শেখ ইমরান সাঈদ, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতা ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।